আপনার বাড়িতে পোষ্য আছে তাহলে কিন্তু বকবেন না, কারণ বকলে সে কিন্তু একটু অন্যরকমভাবে বদলাটা নিয়ে নিতেই পারে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কিছু ঘটনা নিয়ে, যার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে, ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো যে কথা বলছিলাম যে আমার এক বন্ধুর বাড়িতে পোষ্য একটি ল্যাব সারমেয়, তো তাকে আমার বন্ধু কোনো কারণে একটু বকাঝকা করেছিল। ব্যাপারটা যেটা হয়েছিল, সেই রাতেই তার বাড়িতে চোরেরা হামলা করে এবং সেই ল্যাবের সামনে দিয়ে গ্রিল কেটে অনেক কিছু চুরি করে নিয়ে যাওয়ার পরেও ল্যাব টু শব্দটি করেনি। তার কারণ, তার অভিমান হয়েছিল। কাজেই বলছিলাম যে পোষ্যকে বকাঝকা করবেন না, এখানে কিন্তু একটু ব্রেক দিয়ে দিতে হবেই, না হলে যে কী কেলেঙ্কারি হতে পারে সেটা আমি সচক্ষে দেখেছি, বুঝলেন তো। রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে ব্রেকটা একটু দেবেন প্লিজ। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে এরকমই আরও একটি কথা শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা পাড়া, সব জায়গায় এরকম কিছু ছাত্রছাত্রী, কিছু বন্ধুবান্ধব, কিছু লোক থাকে যারা কিনা এতটাই ভালো যে তাদের দেখে কেমন যেন একটু অস্বস্তি হয়। আমার লাইফে তো এরকম বেশ কিছু ব্যক্তি এক্সিস্ট করেন যাদের দেখে সত্যি আমার অস্বস্তি হয়, তার কারণ তারা এতটাই ভালো যে আমার মনে হয় যে কেউ তাদেরকে ঠকিয়ে নিয়ে যেতে পারে। আর এদের উদ্দেশ্যে আমি মাঝে মধ্যেই একটা কথা বলি, সেটা হচ্ছে ব্রেকটা একটু দেবেন প্লিজ, এতটাও ভালো হবেন না বুঝলেন, একটু খারাপ হওয়া শিখুন, না হলে আর চলবেন কী করে বলুন তো। শুধু আমি নই, চাণক্য এই একই কথা বলে গিয়েছেন যে বেশি সোজা হবেন না, কারণ সোজা গাছটি সবার আগে কাটা যায়। কাজেই বলছিলাম যে এই ভালো হওয়ার থেকে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো রেডিও বাংলানে ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করলাম এরকমই একটি কথা, মানে ব্রেকটা একটু দেবেন প্লিজ। এই কথাটাই বিভিন্ন ঘটনার পরে আমার জাস্ট বলতে ইচ্ছে করেছে। তো সেরকমই কিছু ঘটনার কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান দুরিয়ার আড্ডা শুরু হয়েছে। তার সাথে সাথে অবশ্যই আজকে একটা শিল্পকলা নিয়ে কথা বলবো এবং ভালো ভালো গানও থাকছে। তো বেশি কথা না বলে আজকে কী নিয়ে কথা হবে সেই দিকে এগিয়ে যাওয়া যায়। একটা ছোটোখাটো ব্রেক নিয়ে ফিরছি। আর শুনছেন radiobangani.com, মন যখন নিরুদ্দেশ।

মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।

0: পথে দিয়ে।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com-এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

যখন কোনো মেলায় যেতাম, বিশেষ করে হস্তশিল্প মেলায়, তখন না খুব মন টানতো বা চোখ টানতো ওই পটচিত্রের দিকে। তখন কিন্তু আমরা জানতাম না, মানে বিশেষ করে আমি বলছি, আমাদের গ্রুপটা তখন অনেকটাই ছোট ছিলাম, এবং সেই সময় পটচিত্রের যে কতটা মুগ্ধ করার ব্যাপার আছে বা এর পিছনে কতটা কঠিনতর দিন শিল্পীরা বয়ে চলেছে এবং কতটা সুন্দর শিল্পকলা রয়েছে, এই সব কিছুর মাহাত্ম্য আমরা বুঝতাম না। কিন্তু যখন বুঝলাম যে বাংলার একটা খুবই সুন্দর শিল্পকলার মধ্যে একটি শিল্প হচ্ছে পটচিত্র, যেখানে তুলি কিছু না কিছু মিউজিক শোনায় আপনাকে, ঠিক সেই সময় থেকে মনে হলো যে না, পটচিত্রের ব্যাপারে একটু বেশি করে জানা দরকার, যেহেতু আমাদের নিজেদের জিনিস, নিজেদের শিল্পীরা একটা নিজেদের হাতে শিল্পকলা ফুটিয়ে তুলছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

পটচিত্র মানে আমরা সবাই জানি যে পটের উপর চিত্রকলা ফুটিয়ে তোলা হতো, সেটাই কিন্তু পটচিত্র। এবং সেটা অনেকটা এখন যদি বলি যেভাবে আধুনিক পটচিত্র আমরা দেখি, যে একটা কাগজ বা হচ্ছে খুবই একটা মোটা কাগজের মতো একটা মেটেরিয়াল, ঠিক কাগজ নয়, এবং সেখানে পটচিত্রের যে শিল্পীরা তারা কিন্তু বিভিন্ন কালারফুল রং দিয়ে নিজেদের তুলির টানে একটা গল্প বলার চেষ্টা করে। এই যে পটচিত্র, এই পটচিত্রের মাধ্যমে কিন্তু আগেকার দিনের মানুষরা তাদের নিজেদের শিল্পের কথা, সংস্কৃতির কথা এবং নিজেদের ধর্মের যেসব গল্প কাহিনী আছে বা পুঁথি কাহিনী আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করতেন। ঠিক যেমন মনসা মঙ্গল, আবার ধরুন হিন্দু পুরাণের কিছু অংশ, বা ধরুন ইসলামেরও অনেক কিছু কাহিনী আছে, সেটাও কিন্তু পটচিত্রের মাধ্যমে বাংলার মানুষ পেয়েছে। শুধুমাত্র বাংলার মানুষ কেন, বরং এটা বলা ভালো যে বাংলার শিল্পীদের হাত ধরে সারা বিশ্বের মানুষ কিন্তু পটচিত্র বা পটশিল্প সেটা কিন্তু জানতে পেরেছে।

যখন একটা জিনিস নতুন সমাজে আসে, তখন কিন্তু আমরা কোথাও কি যে জিনিসটা রমরমা ছিল বাজারে, সেটা কোথাও অনেকাংশে কমে যায়। এটা হামেশাই ঘটে। যেমন কম্পিউটার এসেছে বলেই হয়তো রেডিও বা টিভির সেই যে মাপটা, সেটা অনেকাংশে কমে গেছে। বা যদি বলি যে ফোন এসেছে বলে রেডিও টিভি এগুলো সব কমে গেছে, সেটা অংশ একটু ভালো হবে। এবং তার সাথে সাথে কম্পিউটার আসার পর থেকে অনেক কিছুই আমরা মানে এতটাই অ্যাভেল হয়ে গেছে, ইজি সব কিছু, তো সেই ক্ষেত্রে আমরা অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি আমাদের জীবন থেকে। ঠিক সেই রকমই যখন চলচ্চিত্র সিনেমা রমরমা হতে শুরু করলো, তখন কিন্তু এই পটচিত্রের যে শিল্পীরা, পটশিল্পীরা, তারা কিন্তু তাদের সম্মান বা তাদের যে শিল্পকলার যে একটা মাধুর্য বা দাম, সেটা কিন্তু খোয়াতে বসেছিল। এবং অনেক সময় কিন্তু অনেক মানুষরা পট যে শিল্প বা পটচিত্র সেটাকে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেছে। এবং শিল্পের যতটা মাহাত্ম্য হওয়া প্রয়োজন, যতটা দাম হওয়া প্রয়োজন, তার হয়তো শিকি ভাগটুকুনি পেয়েছে। এবং অনেক দারিদ্র্যের মধ্যেই কিন্তু তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

রেডিও বাংলা নেটে আজকে পটচিত্র বা পটশিল্প, যেটা পটশিল্প, সেই কথা তুলে ধরার একটাই কারণ যে আমাদের বাংলায় কিন্তু এত শিল্প, সত্যি শিল্পের কিন্তু অভাব নেই এবং শিল্পীরও অভাব নেই, কিন্তু কোথাও গিয়ে সেই পুরনো শিল্পগুলো, কালজয়ী যে শিল্পগুলো, সেগুলো কিন্তু চিরতরে হারিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাই যে পটশিল্পের বেশ কিছু অংশ শাড়িতে ব্যবহার করা হচ্ছে, এখন অন্যান্যভাবেও কিন্তু শুধুমাত্র পটের ওপরই যে আঁকা হচ্ছে তা কিন্তু না, অনেক সময় কফি মাগ বা যে কোনো একটা টি শার্ট বা কাঠের কোনো একটা জিনিস বা ফ্রেম করার মতো কিছু জিনিস সেখানে কিন্তু আঁকা হচ্ছে। এবং হস্তশিল্প মেলাগুলোয় গেলে আপনি দেখতে পারবেন তারা কতটা অল্প সময়ে কতটা নিখুঁত আপনার সামনে একটা ড্রয়িং করে দেবে এবং পটশিল্পের যে ব্যাপারটা সেটা আপনার সামনে ফুটিয়ে তুলবে। রেডিও বাংলা নেট ডট কমে আমার এইটুকুনি বলার কথা। যদি কখনো মনে হয় যে শিল্পের জন্য কিছু দেওয়া উচিত, তাদের প্রাপ্য সম্মানটা শিল্পীদের ফিরিয়ে দেওয়া উচিত, তাদের থেকে কিছু নেবেন, এবং যতটা আমাদের মনে হয় যে আমাদের শিল্পটাকে আগলে রাখা সম্ভব, বাঁচিয়ে রাখা সম্ভব, সেটা আমরা নিজেদের মতো করে চেষ্টা করব। ভালো থাকবেন এবং অবশ্যই কী কী ভালো লাগছে, কী কী খারাপ লাগছে, সেই ফিডব্যাকটাও আমাদের ভীষণভাবে জরুরি। আর যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ প্লিজ প্লিজ নিজের মনে করে ক্ষমা করে দেবেন, কিন্তু ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিক। আর ঠিক এভাবেই আমাদের আড্ডাটা কিন্তু জমে ওঠে ঠিক এখন থেকে, সোম থেকে শুক্র। এভাবেই গান মুসাফিরের আড্ডায় সঙ্গে থাকি আপনাদের সঙ্গেও আমি শৌভিক। আর এভাবেই আমরা একটা একটা নতুন দিন সুন্দর করে সাজিয়ে রাখি। তো আজকেও তার অন্যথা হবে না, এমন একটা জিনিস নিয়ে আজকের এই আড্ডাটা দেব, সেই জিনিসটার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আমাদের প্রত্যেকের একটা প্রেম পর্ব, কিংবা বলতে পারেন একটা মিষ্টি মধুর সম্পর্ক। আর সেই সম্পর্কে একটু ঝাল, একটু নোনতা, একটু মিষ্টি, এটা না থাকলে কি ব্যাপারটা জমে ওঠে? কখনোই নয়। এই সবগুলো মিলেই কিন্তু একটা জীবন, আর এই জীবনটাই হচ্ছে আমাদের ভালো থাকার জীবন। আর সেই ভালো থাকার জীবনের মধ্যে একটা ঠোঙা, আর সেই ঠোঙার মধ্যে হালকা করে মুড়ি, আর তার সঙ্গে মাখা অনেক কিছু। আর এই ম্যাজিকটাই কিন্তু তৈরি করে দেয় ঝালমুড়ির ম্যাজিক। আজকের আড্ডা ঝালমুড়ি নিয়ে। তো কোথাও যাবে

এই 1 ঘন্টার আড্ডা কিন্তু বেশ রোম্যান্টিক হতে চলেছে। তাই আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে আজকের এই আড্ডা জমে উঠবে ঝালমুড়ি নিয়ে। সঙ্গে থাকুন, আনন্দ করতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম ঝালমুড়ির আড্ডা নিয়ে। ইনফ্যাক্ট এটাও বলা যেতে পারে হয়তো এই মুহূর্তে আমাদের হাতের মধ্যে ঝালমুড়ি ধরা আছে। ধরে নিন সময়টা হতে পারে বেশ বেলাবেলি একটা সময়, 10:30-11, কিংবা ধরে নিন আপনি এই যে 10:30-11 যে ব্যাপারটা বললাম, হয়তো কোনো ট্রেনে করে যাত্রা করছেন দূর দূরান্তে, আর সেইখানে এই ট্রেনের মধ্যে হকার উঠে পড়েছে, আর তার হাতেই কিন্তু সেই ঝালমুড়িটা আপনাকে খেতে দিচ্ছে। তো বুঝতেই পারছেন এইভাবে যে জার্নিটা চলতে থাকবে, আর এই হাতগুলো লাফিয়ে লাফিয়ে তার মধ্যে মুঠো করা মুড়িগুলো যখন আপনার মুখের মধ্যে ঢুকে পড়বে, তখনই কিন্তু একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার সঙ্গে এই ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি খেতে খেতে আপনি চারদিকটা যেমন পর্যবেক্ষণ করছেন একদিকে, আবার অন্যদিকে আপনার পাশে বসা সেই প্রিয়জনও কিন্তু আপনার সঙ্গে মিষ্টি মধুর গল্পেও মজেও থাকতে পারে। এভাবেও কিন্তু সকালটা হতে পারে, কিংবা যদি থাকে বিকেল, হ্যাঁ সেটাও কিন্তু আরও মিষ্টি মধুর ব্যাপার, কারণ বিকেল মানেই কোনো গঙ্গার পাড় কিংবা পথ চলতি কোনো রাস্তা, যেখানে সঙ্গে সেই দুটো ঠোঙা দুজনের আর বাক্যালাপ চলছে চলছে পথ চলছে, আর এভাবেই জমে উঠছে ঝালমুড়ির আড্ডা। আর এই ঝালমুড়ি চলতে চলতে কখন যে ঠোঙাটা শেষ হয়ে গিয়ে হারিয়ে গেছে আপনার মনে নেই, কখন যে আপনি সেই কথা বলতে বলতে তার রেশে ডুবে গেছেন, এবং ঝালমুড়ির ঠোঙাটা কখন যে মুঠো করে টুক করে কোন ডাস্টবিনে পড়ে গেছে আপনার আর খেয়াল নেই। শুধু পাশের জনের হাতে তখনও সেই ঝালমুড়ি হয়তো খাওয়া চলছে, হঠাৎ করে বলতেই পারে, তোর ঝালমুড়ি খাওয়া হয়েও গেল, আমি তো এখন খাচ্ছি। সে তখন বলতেই পারে, তাই তো, আমি বুঝতেই পারিনি কখন খেলাম বলতো, ফিরলাম কোথায়, তাই তো যাই না। এইভাবে যে একটা ব্যাপার তৈরি হয়, এইভাবে যে একটা আড্ডা চলতে থাকে, সেটা কিন্তু একটা অন্য আড্ডা। কিছু ঝাল কিছু মিষ্টি, ঝালমুড়ির মিষ্টি মধুর আড্ডা জারি থাকবে এভাবেই। সকলের মনেই থাকুক এই রোম্যান্টিক কাপল, আরও তৈরি হোক আরও ঝালমুড়ি ওলারা, নিজেদের জায়গা দখল করুক প্রেমিকাদের বা প্রেমিকদের হাতে হাতে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে ঝালমুড়ি। শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফিরে, এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.com.
5: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
6: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
5: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
7: Radio partner, radiobanglanet.com.
8: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ঝালমুড়ি নিয়ে আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে, এবং এই ঝালমুড়ি কখনো কখনো কোনো অনুষ্ঠানের মাঝেও কিন্তু একটা সুন্দর মুহূর্ত তৈরি করে। হয়তো অনেক বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডায় বসেছেন এবং বাড়ি থেকে একটা বড় সাইজের গামলা নিয়ে আসা হলো, আর সেই গামলায় বেশ খানিকটা মুড়ি, বেশ খানিকটা চানাচুর, বেশ খানিকটা হালকা একটু মরিচ, একটু নুন, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, আর অবশ্যই সর্ষের তেল বেশ ভালো করে কষিয়ে মাখা হয়ে গেল ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি একটা বড় এর মধ্যে যখন দেওয়া হয়েছে, এবং সেই ঝালমুড়ির মধ্যে কিন্তু অজস্র হাত ক্রমশ প্রবেশ করছে, আর তারপর যখন উঠে আসছে সেই হাতটা ভর্তি করে ঝালমুড়ি। এভাবেই জমে উঠছে আড্ডা, এভাবেই জমে উঠছে হাসির উল্লোড়, আর এভাবেই এগিয়ে চলছে তত্তরীয় দিন। আর কখন যে সন্ধ্যে থেকে রাত গড়িয়ে গেল কারোর খেয়াল নেই, শুধু এক গামলা ঝালমুড়ি কীভাবে সাবার হয়ে গেল সেদিকেও কারোর খেয়াল নেই। তো কখনো কখনো এরকম আড্ডা জমে ওঠে, কখনো কখনো নাটকের যে রিহার্সাল রুম সেখানে কিন্তু এভাবেই এই ঝালমুড়ি প্রভাব বিস্তার করে, আর এর মায়াময় মুগ্ধতায় কিন্তু সকলে ডুবেও থাকে। একদিকে রিহার্সাল, আর রিহার্সাল শেষে সবাই কবজি ডুবিয়ে ঝালমুড়ির মজা। হ্যাঁ, ভালোবাসার বন্ধনে এভাবেই কিন্তু জুড়ে থাকে ঝালমুড়ির মতো এই সামান্য একটা ব্যাপার, কিন্তু এই সামান্যর মধ্যে অসামান্য যে একটা গুণ আছে, যে গুণটায় অনেকগুলো সম্পর্ক বেঁধে রাখে। থাকুক এই পরম পরশে যত্নে, ভরে থাকুক ঝালমুড়ি আমাদের হৃদয়ে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি নিয়ে। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম ঝালমুড়ির গল্প নিয়ে রেডিও বাংলাদেশ ডট কম এর সঙ্গে আছি আমি সৌভিকের সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে, তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। 4475039657121 আজকের এই ঝালমুড়ির আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের যদি ঝালমুড়ির কোনো স্পেশাল রেসিপি থাকে সেটাও কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন, আপনাদের সকলের জন্য কিন্তু আমি সেটা শেয়ার করব এই রেডিও বাংলাদেশ ডট কম এর গান মুসাফিরের শোয়ে। তাই দেরি না করে চটপট কিন্তু এরকম নতুন কিছু ভাবনা যদি থাকে ঝালমুড়ি নিয়ে আমাকে পাঠাতে এক সেকেন্ডও দেরি করবেন না, চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন। কিংবা কেউ ভাবছেন যে হোয়াটসঅ্যাপ না করে যদি মেল করতে পারি, হ্যাঁ করুন, gm@radiobanglanet.com পাঠিয়ে দিন খুব তাড়াতাড়ি আমাকে, ব্যাস তারপর সেই গল্প পড়ে দেবো আমি এই আসরে। চলুন এবার ঝালমুড়ি নিয়ে একটা গল্প শোনাই। 80 বছরের বৃদ্ধ এবং 78 বছরের বৃদ্ধা, তারা দুজনে একসঙ্গে ঠিক করেছেন যে কিছুটা সময় একটু বাইরে কাটাবেন। ট্যাক্সি ধরে চলে গেছেন কোনো এক গঙ্গার পাড়ে, আর সেখানে বসে তারা প্রকৃতিকে এনজয় করছেন। কিছুক্ষণ পরে এক ঝালমুড়ি এসেছেন, ঝালমুড়িওয়ালা আর কি। সে তার ঝালমুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দেওয়ার সময় দেখলেন সেই ঝালমুড়ির ওলাকে ডাকছেন সেই দম্পতি। তো ঝালমুড়িওয়ালা তো ওয়াক, কারণ এই বয়সে কি করে উনি, ওনার তো যা দেখে মনে হচ্ছে উনি হাসছিলেন বা করছিলেন, একটা তো দাঁত দেখা যাচ্ছে না, তাহলে কীভাবে উনি সেই ব্যাপারটাকে এনজয় করবেন কিছুতেই বুঝতে পারছিলেন না সেই ঝালমুড়িওয়ালা। তো অগত্যা সামনে গিয়ে ঝালমুড়িও ভাবলো যাক একটা সুবিধে আছে, ঝালমুড়ি তো বেচা নিয়ে ব্যাপারটা বেচে দিই, আমার খেলো কি খেলো না সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আমার ব্যাঙ্কের পয়সাটা চলে আসবে এটাই বড় ব্যাপার, দুটো ঠোঙা তো বিক্রি হয়ে যাবে, যাই হোক যাই। এই বলে ভদ্রলোক, মানে যিনি আর কি বিক্রি করছিলেন, তিনি খুব খুশি, টাকা নিয়ে খুব এনজয় করছেন, এবং ফাঁকতালে সকলকে দিতে দিতে একবার চোখ পড়ল, দেখছেন ঠোঙাটা অর্ধেক হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলেন না, কী করেছে সম্ভব বলো, ও ভাবছিল হয়তো কোনোভাবে সেটা সম্ভব নয়। কিন্তু আনন্দের ব্যাপার, সবথেকে আনন্দের ব্যাপার যেটা, সামনে গিয়ে যখন এই ব্যাপারটা এ করছেন, তখন ওই বয়স্ক বৃদ্ধ আবার তাকে ডাকলেন, এই যে ও ভাই এসো এসো এদিকে এসো না, তুমি কি ভাবছিলে আমরা এই বুড়ো বুড়ি এই ঝালমুড়ি খেতে পারবো না? হ্যাঁ এই দেখো কেমন দেখছ, এইভাবে হাসছেন। আর তখন পাশ থেকে সেই বয়স্ক বৃদ্ধা, তিনিও প্রায় ঠোঙাটা সমাপ্ত করেছেন, এবং সমাপ্ত করার পর দাঁতের পাটিটা টুক করে খুলে ব্যাগের মধ্যে রাখলেন, আর তারপর ভাঁজ করা ঠোঙাটা দিলেন তার হাজব্যান্ডের হাতে, আর সেই মানুষটা তখন সেই ঠোঙাটাকে বেশ মুড়ে মাড়ে একদম ছোট্ট তলা পাকিয়ে সেই ঝালমুড়িওয়ালার হাতে দিলেন, আর বললেন নাও আমাদের কাজ কিন্তু কমপ্লিট, এবার কি কখনো ভাই বয়স হয়েছে বলে কাউকে ছোট করো না, ফলস দাঁত ফলসেই তুমি কুপোকার হয়ে গেলে তো ভাই। হ্যাঁ সত্যি সেই মুহূর্তে সেই ঝালমুড়িওয়ালার, কারণ ঝালমুড়িওয়ালার এতটাই বুদ্ধিমান ছিল, একটা জিনিস বলা হয়নি আমার, বেশ কিছু বাদামও দিয়েছিল, এবং তাতে সেই ফলস দাঁত সুন্দর করে কাটিয়ে দিলেন, এবং সেই মুহূর্তটায় হাতে দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে সেই ঝালমুড়িওয়ালা আর ভদ্রলোক আর ভদ্রমহিলা, দুজন এক মিষ্টি মধুর হাসি ছুঁড়ে দিলেন সেই সুন্দর সামনের গঙ্গাটির দিকে, আর তারপর এক ঝলক তার দিকে তাকিয়ে বললে দেখলে হবে খরচা আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েক গানের পর আজকের এই স্পেশাল একটা ঝালমুড়ি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি দিয়ে। তো একটা জিনিস মনে রাখবেন, ঝালমুড়িকে যত্ন করতে হবে। কেন? তার কারণ হচ্ছে ঝালমুড়ি হয়তো আপনাদের খুব খিদে পেয়েছে অনেক সময়, অনেক সময় অনেকেই করেন যে পুরো ব্যাপারটা খেতে পারেন না, তখন ওই মুড়ে টুড়ে ব্যাপারটা ব্যাগের মধ্যে রেখে দেন, কিন্তু পরে সেটা একদম মিয়ে একদম শেষ। তাই যতটুকু নেবেন কম করে নেবেন এবং নিয়ে সেটা সমাপ্ত করবেন, আর তাতেই কিন্তু ঝালমুড়িও খুশি আপনিও খুশি। আর এইভাবে এক একটা যাত্রায় এক একটা সুন্দর মুহূর্ত তৈরি হবে এই ঝালমুড়িকে সঙ্গী করে। তাই বিকেল হোক বা সকাল, দুপুর হোক বা মধ্যরাত, সবেতেই ঝালমুড়ি সুপার টুপার হিট। আর মুখ একটু শান্ত আছে, কিছুই মিলছে না, কিন্তু ঝালমুড়ির দেখা ঠিক পাবেন অলি গলি, ট্রেনে বাসে যেখানে খুশি। ঝালমুড়ি ঝালমুড়ি বলেন, এটা কিন্তু পাবেন। তাই এভাবেই সকলকে নিয়ে একসঙ্গে ঝালমুড়ির উৎসবও মাঝে মাঝে করবেন। আড্ডা বাঁচুক একসাথে, আড্ডা কেন হারিয়ে গেলে চলবে না। তাই আড্ডা বাঁচুক, ঝালমুড়ি সঙ্গে থাকুক, ভালো থাকুন, আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ ডট কমের সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। শুনতে বলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই যেতে যেতে সবাই মিলে একসঙ্গে বলি কি, জয় ঝালমুড়ির জয়। টাটা।

আচ্ছা, আপনার যখন মন কেমন করে তখন আপনি কি করেন? গল্পের বইটা বেশি করে পড়েন নাকি প্রিয় মানুষের জন্য চিঠি লেখেন? মন কেমন করলে আপনার সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আজকে শুনব আর শেয়ার করব মন কেমনের গপ্প। আপাতত তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার মন খারাপ করলে আমি নিজেকে নিয়ে সোলো ডেটে বেরিয়ে যাই, কারণ নিজের সঙ্গে সময় কাটানোটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজের মন খারাপের গপ্পগুলো যদি নিজের সঙ্গে নিজে আলোচনা করা যায় এবং ডিসকাস করা যায়, আমার মনে হয় তার সমাধানটা নিশ্চয়ই বেরোবে। আপনার কি মনে হয়? আপনিও কি সোলো ডেট করেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ করছি মন কেমনের গপ্প। মনটা খারাপ হলে আমার সব থেকে বেশি আর একটা জিনিস করতে ইচ্ছে করে, সেটা হলো প্রাণ খুলে লিখতে ইচ্ছে করে। লেখাটা না অনেকটা মেডিসিনের মতো। আপনার যখন মন খারাপ হচ্ছে এবং যে কারণে মন খারাপ হচ্ছে সেটা আপনি একটা নোট প্যাডে লিখে ফেলুন এবং দেখবেন সেই মন খারাপগুলো কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। এই টেকনিকটা আমি ফলো করি, আপনিও করে দেখতে পারেন, মন খারাপগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপাতত আপনার মন খারাপগুলো ভ্যানিশ করার জন্য সাজিয়ে রাখলাম পরপর কয়েকটা গান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি একটা ব্রেকের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন কেমনের কপ্প করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় নিশ্চয়ই যাচ্ছে, কারণ আপনার মন ভালো করার দায়িত্ব আমার ওপর। ভালো গান কিন্তু মনটা চনমনে করে দেয়। আর আপনার মন যদি এখনও ভালো না হয়ে থাকে, তাহলে আপনার মন খারাপের গপ্পগুলো আমাকে শোনান +447503965712-তে। আমি শিওর আপনার মন কেমনের কোনো একটা সলিউশন দেবো, যাতে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। মন কেমন করলে আপনার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন। কথা বললে ব্যথা কমে, মন কেমনও গায়েব হয়ে যায়। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, এমন অনেক সময় হয়েছে মন কেমনের গপ্প যার সঙ্গে শেয়ার করি বা মনের কথা যার সঙ্গে শেয়ার করি, সে হয়তো ব্যস্ত রয়েছে নিজের কোনো কাজে, বা সেই সময়টা বলার মতো ইচ্ছে করছে না কাউকে, কোনো কথা শেয়ার করতে ইচ্ছে করছে না, তখন আমি রেডিও শুনেছি। কারণ রেডিও একটা ম্যাজিক, অপরদিকে মানুষটা অজান্তেই যে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেবে সেটা আপনি নিজেই টের পাবেন। এবং আমি শিওর যে আপনার সঙ্গে আমি প্রত্যেকটা দিন আড্ডা মারি, আমার কথা শুনলেও নিশ্চয়ই আপনার মনটা ভালো হয়ে যায়। আপনার মন কেমনের গপ্প যদি শেয়ার করতে হয় তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন, আমি তো রয়েছি আপনার জন্য, +447503965712-তে। এই যে একটা ঘন্টা কাটাতে আপনার সঙ্গে আমার এত মনের একটা গভীরতা তৈরি হয়েছে। আর সময় যখন বলে প্রায় শেষ না একেবারেই শেষ, আজকের মতো অফকোর্স, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বিদায় নিতেই হবে। আজ আসি, সামনের সোমবার আবার আপনার সঙ্গে আড্ডা হবে, গপ্প হবে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই .com। মন যখন নিরুদ্দেশ।

সারা বিশ্ব জুড়ে রয়েছে অজস্র নদী, আর সেই সব নদীর মধ্যে যদি সৌন্দর্যের নিরিখে সবচাইতে সুন্দর নদীর কথা বলা হয়, তাহলে যেই নদীটিকে বলা হবে যেখানে আমরা নানা রঙের খেলা দেখতে পাই, কারণ লাল নীল হলুদ সবুজের সমারোহ সেই নদীতে। আর সেই রঙের খেলা যেহেতু দেখা যায়, তাই সেই নদীকে অনেকেই ভালোবেসে বলেন রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমরা থাকব পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই রংধনু নদীর গল্প শুনব। তবে সব কিছুই থাকবে গানের ওপারে। চলুন আগে শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, আর সেই জলভাগের অনেকটা অংশ জুড়েই রয়েছে নদী, যা আমাদের জলের চাহিদা মেটায়। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করেই নগর সভ্যতা গড়ে উঠেছে, আর তাই তো নদীর তীরেই আমরা দেখতে পাই জনবসতি, জনপদ। আর সেই নদীর মধ্যেই এই যে সারা বিশ্বে অজস্র সব নদী রয়েছে, তার মধ্যে সৌন্দর্যের নিরিখে সকলকে একেবারে পেছনে ফেলে দিতে পারে এমনই এক নদী, যাকে রংধনু নদীও বলা হয়। সেই নদীর গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই সুন্দরী নদীর কথা বলছি, সেই নদীর নাম রংধনু নদী হল, কারণ সেই নদীতে রয়েছে রঙের খেলা এমনই এক নদী। আমাদের মনে হতেই পারে যে এই নদী এমন কি স্পেশাল, কারণ সব নদীরই তো একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সব নদী তো মোটামুটি একই রকম, কারণ স্রোতস্বিনী নদী যেখানে কুলু কুলু ভাবে বয়ে চলে জলরাশি, আর সেই নদী তো এমনি সুন্দর। তাহলে এই নদীর আলাদা কি বিশেষত্ব রয়েছে? সেই নদী যার মধ্যে খেলা করে লাল হলুদ সবুজের যে বিভিন্ন রং, আর সেই জন্যই এই নদী এখন হয়ে উঠেছে অনেক পর্যটকদের কাছেই একটা দ্রষ্টব্য স্থান। আর সেই নদীর গল্প আমাদের আজকের পপকর্নে। আমরা ফিরছি বাকি গল্প নিয়ে, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে বহু নদী, আর এইসব নদী আমাদের জলের চাহিদার বেশিরভাগটাই মেটাচ্ছে। নদী না থাকলে হয়তো আমাদের স্থলভাগের বেশিরভাগ অংশই শুকনো মরুভূমিতে পরিণত হতো। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করে নগর সভ্যতা গড়ে ওঠে, নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে বসতি, জনপদ। এই যে সারা বিশ্ব জুড়ে অজস্র সব নদী, তার মধ্যে এমনই একটি নদী যেখানে খেলা করে বিভিন্ন রং, আর সেই রঙিন নদীকে তাই তো অনেকেই ভালোবেসে নাম দিয়েছে রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, সেই নদীর নাম কেন ক্রিস্টালিস, কলম্বিয়ান এই নদী, যেই নদীর সঙ্গে সৌন্দর্যের দিক থেকে হয়তো অন্য কোনো নদীর আর কোনো তুলনাই হয় না। এই যে নদী যেখানে রঙের খেলা, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা, আরো কত রং, আর সেই যে রং, যেই রঙের দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না, সেই নদীর রং এরকম রঙিন কিভাবে হলো জানবো, তবে বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মূল যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক নদীকে নিয়ে যাকে সৌন্দর্যের নিরিখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নদী বলা হয়। কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা এবং আরও কত রং। আর এত রঙের খেলা এই নদীতে যে সেই নদীর দিকে তাকালে চোখ ফেরানো যায় না। সবাই মুগ্ধ হয়ে দেখে সেই নদীর অপরূপ সৌন্দর্য। এমনই অপূর্ব এই নদী, আর সেই জন্যই এই নদীকে নাম দেওয়া হয়েছে রংধনু নদী। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, যেই নদীর নাম ক্যানো ক্রিস্টালিস, এটি একটি কলম্বিয়ান নদী। আর এই নদীতে এতটাই রঙের খেলা যে একে রংধনু নদী বলে ডাকেন অনেকে। এই নদীর রূপের জাদুতে মুগ্ধ হয়ে দূর থেকে পর্যটকরা ছুটে আসেন এই নদীর সৌন্দর্য দেখতে। আর এই নদীর এই রঙের জাদুর যে কারণ, সেটা বিজ্ঞানীরা যেটা বলেছেন সেটা এই নদীতে এক ধরনের উদ্ভিদ রয়েছে, রিঙ্কোলাসিস ক্লাভিজেরা। এই যে উদ্ভিদ যা নদীর তলদেশে রয়েছে, আর এই উদ্ভিদের জন্যই এই রঙের খেলা। কারণ এই উদ্ভিদগুলো যখন ছোট থাকে তখন সেগুলো সবুজ হয়, তারপর হলুদ এবং অবশেষে লাল এবং লালের বিভিন্ন শেড। আর এই জন্যই এই নদীতে এত রঙের খেলা আর অপূর্ব এক শোভা। আর সেই রংধনু নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি রংধনু নদী নিয়ে। এমন এক নদী যার সৌন্দর্য বিশ্বজোড়া, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল হলুদ সবুজ কমলা গোলাপি নানা রঙের খেলা। আর সেই জন্যই তো এই নদীর নাম রংধনু নদী। আর এই নদী কলম্বিয়ান নদী, যার নাম ক্যানো ক্রিস্টালিস। আর এই নদীর অপূর্ব এই রূপ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, দু চোখ ভরে উপভোগ করেন এই নদীর বাহারি রঙের খেলা। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা। কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক্ষুন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

আত্মজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দুঃখের ভাষা খোঁজে একান্ত নীরবতা, লীন হতে চায় গাঢ় তরল অন্ধকারে।

0: দিকে শুধু বন্ধন, সব কিছু যেন বাঁধা পড়ে আছে অদৃশ্য সীমারেখায়। তবু স্বপ্ন দেখে মন, খুলে দেয় তার ডানা, মিশে যেতে চায় সীমাহীন ভালোবাসায়।
1: আজকে আমাদের রাজার জন্মদিন। আগে হ্যাঁ, রাজা, সেই রাজা যিনি কিনা বাঙালি তথা ভারতবর্ষের বুকে নতুনভাবে ইতিহাস তৈরি করেছিলেন। কথা বলছি রাজা রামমোহন রায়ের। রেডিও বাংলানেট.com এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে রাজা রামমোহন রায়, যিনি কিনা ভারতবর্ষের সমাজ সংস্কারের অন্যতম একজন পথিকৃৎ, তাঁর জন্মদিন। তো তাঁর জন্মদিনে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব ওনার জীবনেরই কিছু জানা কিছু অজানা অধ্যায়। এইভাবে গঙ্গা জলেই হবে আজকে আমাদের গঙ্গা পূজা, কিন্তু সেই গঙ্গা পূজা হবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রাজা রামমোহন রায়। তার কথা উঠলেই মনে হয় যে সমাজ সংস্কারের প্রথম অধ্যায়টা যেন তার থেকেই সূচিত হয়েছিল। তিনি সমগ্র মহিলা জাতিকে কিরকম নির্মম অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছিলেন একবার ভাবুন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিনে আপনার সঙ্গে শেয়ার করছি ওনার জীবনের কিছু জানা কিছু অজানা অধ্যায়। তো বহু যুগ আগে ভারতবর্ষে একটি অমানবিক প্রথা প্রচলিত ছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। অর্থাৎ কোনো মহিলার স্বামী মারা গেলে সেই বিধবাকে সহমরণে যেতে হতো নিজের স্বামীর চিতার সঙ্গে। কিন্তু এই অমানবিক প্রথাকে কিন্তু রাজা রামমোহন রায় আইন করে বন্ধ করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রশাসনের সহায়তায়। কাজেই রাজা রামমোহন রায়ের কথা উঠলে প্রথমেই সেই সতীদাহ প্রথা বিলোপের কথা একদম প্রথমে আসে। তবে এর বাইরে আরও অনেক কাজ করে গিয়েছেন তিনি। তো সেরকমই আরও একটি কাজের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তিনি শুরু করেছিলেন একটি সভা, আর সেই সভাই কার্যক্রমে একটি মহিরুহ হয়ে ওঠে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর রাজা রামমোহন রায়ের জীবনের কিছু জানা কিছু অজানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে তিনি নিজের কিছু কাছের মানুষকে নিয়ে তৈরি করেছিলেন একটি সভা, সেই সভার নাম হয় আত্মীয় সভা। পরবর্তীকালে সেই সভা আবার নতুনভাবে গঠিত হয় এবং তার নাম হয় তত্ত্ববোধিনী সভা, যার দায়িত্বে আসেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং সেই তত্ত্ববোধিনী সভা থেকেই আলটিমেটলি ভারত তথা বাংলার নবজাগরণের একটি অন্যতম স্তম্ভ রচিত হয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে রাজা রামমোহন রায়কে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

রাজা রামমোহন রায়ের মনটা যে কত বড় ছিল একটা ছোট্ট উদাহরণ দিলেই সেটা বোঝা যাবে। যখন তিনি সমাজ সংস্কারের পথে ব্রতী, সেই সময় তার পরিবার ইনক্লুডিং তার মা তার বিরুদ্ধে কোর্টে মামলা করেন, যে মামলায় বলা হয় যে রাজা রামমোহন রায়ের পৈতৃক সম্পত্তির ওপর ওনার কোনো রকম অধিকার থাকবে না। কিন্তু মামলায় রাজা রামমোহন রায় জয়ী হন, কিন্তু জয়ী হবার পরেও তার পৈতৃক সম্পত্তি তিনি তার পরিবারকে দান করে দেন। এরকমই বড় মনের মানুষ ছিলেন রাজা রামমোহন রায়। তো রেডিও বাংলায় .com-এ আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা এবং অজানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, only on radiobanglanet.com।

একবার একজন রাজাবাবুর কাছে খবর নিয়ে আসলেন যে ওনার ওপর নাকি কয়েকজন গোঁড়া ব্রাহ্মণ হামলা করতে পারেন, এবং সে কথা শুনে রাজা রামমোহন রায় তো হেসেই লুটোপুটি। তার কারণ, তিনি বলেছিলেন যে তাকে সামলানো ওই চার পাঁচজন ব্রাহ্মণের পক্ষে সম্ভব নয়। তিনি কিন্তু খুব একটা ভুল বলেননি, তার চেহারা ছিল সুবিশাল, তিনি একবারে একটি গোটা পাঁঠার মাংসও খেয়ে নিতে পারতেন। লাঠি চালনা তথা কুস্তি লড়াইয়ে তিনি ছিলেন অদ্বিতীয়, এরকম অদ্ভুত শক্তির অধিকারী ছিলেন রাজা রামমোহন রায়। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে রাজা রামমোহন রায়ের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idiatradiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idiatradiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি আছি এবং অবশ্যই জমিয়ে আড্ডা হবে, জমিয়ে কথা হবে, গল্প হবে এবং তার সাথে সাথে মন ভালো করার বেশ কিছু গানও রয়েছে। তাই বেশি কথা না বলে আমরা গানের দিকে এগিয়ে তো যাবই রোজকারের মতো, কিন্তু আজকে একটু অন্যরকম কথা, মানে একটু মনের মতন কথা, মনের কাছাকাছি মনের মানুষের সাথে। এই যে আপনি আর আমি দুজনে মিলে জমি আড্ডা মারব, তাই ফিরছি আড্ডায়। শুনছেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফার্স্টে বললাম যে মনের কাছাকাছি মনের মতন আড্ডা মনের মানুষের সঙ্গে। আচ্ছা একটা কথা বলুন, এই যে মনের মানুষের সঙ্গে সব কথা কি বলা যায়? বলা যায় না তো। ওই যে একদিন বলেছিলাম যে নীরবতার দেওয়াল ভেঙে আপনার অন্য কারোর মনে ঢুকে পড়তে হবে, কিন্তু সেটা সবসময় কি সম্ভব হয়? হয় না। তাই জন্য আমরা অনেক সময় চাই বা এক্সপেক্ট করি খুব কম মানুষের কাছ থেকে, বা খুব বলা যেতে পারে যাদেরকে আমরা চাই সেই সব মানুষের কাছ থেকে যারা আমাদের মনের ভেতর ঢুকে পড়ুক। কিছু কথা আমরা বলবো না, কিন্তু তারা বুঝে যাবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

bangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি আপনার সঙ্গে এবং তার সাথে সাথে মনের কথা বলছি। এই যে বলছিলাম যে মনের কথাগুলো আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না ভাষায়, কিন্তু আমরা চাই তারা বুঝে যাক। এই সময় আমাদের মধ্যে কিরকম একটা কাজ করে, মানে আমরা বাস্তবের মধ্যে না ঢুকে কল্পনা জগতেই বেশি মানে বাস করি, কিন্তু তা নয়। সত্যিকারের এরকম কিছু মানুষ আছে বা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার জন্য আপনি কারুর মনের ভিতরের কথা কিন্তু জেনে নিতে পারবেন বা আপনার মনের কথাগুলো সে না বলেই বুঝে যেতে পারে। বলুন তো কিভাবে? আরে টেলিপ্যাথি মশাই, টেলিপ্যাথি। আর সেই টেলিপ্যাথির কথাই আজকে বলবো। সত্যি কি টেলিপ্যাথি আছে বা এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আদিও রয়েছে? সেই সব কিছু নেই আজকের আড্ডা।

0: কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspur team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস। কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে

একটা ব্রেন থেকে আরেকটা ব্রেনে সংকেত বা মেসেজ পাঠানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের মাধ্যমে, এবং সেটার উপর যথেষ্ট পরিমাণে রিসার্চ চলছে। অ্যাকচুয়ালি আমরা যখন একটা মানুষের কথা ভাবি বা অন্য আরেকটা মানুষকে বা অন্য আরেকটা ব্রেনকে যদি আমরা আমাদের কথাটা বলতে চাই, ইদার আমাদেরকে মুখে বলতে হবে, সেই সাউন্ডটা সে শুনে রিপ্লাই করে বা আমরা মেসেজের মাধ্যমে পড়ি, মানে করে থাকি, তো সেক্ষেত্রে একটা সিগনাল কাজ করে, একটা ডিকোড কাজ করে। কিন্তু কোনো কথা না বলে শুধুমাত্র আমি যখনই ভাবলাম একটা সিগনাল তৈরি হলো আমার ব্রেনে, সেই সেম জিনিসই না কোনো মেসেজ পড়ে না কিছু কথা শুনে অন্য আরেকটা ব্রেন বা অন্য আরেকটা মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটাও সম্ভব? হ্যাঁ, এটা কোনো কল্পনা নয়। ওই যে বললাম, এখন নতুন যে বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের উপর রিসার্চ করে চলেছেন বৈজ্ঞানিকরা, এবং আশা করি সেটিও সফল হয়ে উঠবে। কিন্তু ততদিন আপনার মনের কথা আপনার মনের মানুষটাকে বোঝানোর জন্য আমার মনে হয় গানের থেকে ভালো অপশন কিছু নেই। তাই একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছে, ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

0: মাঝে মধুর।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এই মনের কথাগুলো বারবার বলতে গিয়েও আমরা হাঁপিয়ে যাই, তাই না? বা কখনো হাঁপিয়ে যাই যে আমাদের মনের কথাগুলো কেন বুঝতে পারছে না সেই মানুষটা। কিন্তু একটা ব্যাপার কাজ করে, সেখানে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু হয়, কিন্তু আপনার মনের মানুষের মনের কথাগুলো বোঝার জন্য কিচ্ছু না, বিশ্বাস করুন। আপনাকে টাইম দিতে হবে, নিজেকেও টাইম দিতে হবে, কারণ আমরা জানি হাতের পাঁচটা আঙুল সমান না। তাই একটা সিচুয়েশনে আপনি যেমন রিয়্যাক্ট করছেন, আপনার পাশের মানুষটা ঠিক সেমভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু ভাবা অন্যায়। কিন্তু যদিও আমি এতটা সহজে বলছি, আমার মনে হয় যে এই জিনিসটা থাকতে থাকতে বা মানুষটাকে বুঝতে বুঝতে আমরা ক্রিয়েট করতে পারি বা নতুন কিছু জানতে পারি। ঠিক সেই রকমই আস্তে আস্তে শুরু হয় টেলিপ্যাথি। ধরুন আপনার বেস্ট ফ্রেন্ডকে কখনো কখনো মনে হয় না যে ফোন করি, তার আগেই বেস্ট ফ্রেন্ডের ফোন চলে এলো। ঠিক সেই রকমই আমিও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনার কাছ থেকে ভালো ভালো মেসেজ পাবো, ঠিক যেমন তার আগেই আপনারা পাঠিয়ে দেন। তাই জন্য মেসেজের অপেক্ষায় আছি, আর কেমন লাগছে আড্ডাটা সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট .com শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিক। আর ঠিক এভাবেই আমাদের আড্ডাটা কিন্তু জমে ওঠে ঠিক এখন থেকে, সব থেকে শুক্র এভাবেই গান মুসাফিরের আড্ডায় সঙ্গে থাকি আপনাদের সঙ্গেও আমি শৌভিক। আর এভাবেই আমরা একটা একটা নতুন দিন সুন্দর করে সাজিয়ে রাখি, তো আজকেও তার অন্যথা হবে না। এমন একটা জিনিস নিয়ে আজকের এই আড্ডাটা দেব, সেই জিনিসটার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আমাদের প্রত্যেকের একটা প্রেম পর্ব, কিংবা বলতে পারেন একটা মিষ্টি মধুর সম্পর্ক। আর সেই সম্পর্কে একটু ঝাল, একটু নোনতা, একটু মিষ্টি, এটা না থাকলে কি ব্যাপারটা জমে ওঠে? কখনোই নয়। এই সবগুলো মিলেই কিন্তু একটা জীবন, আর এই জীবনটাই হচ্ছে আমাদের ভালো থাকার জীবন। আর সেই ভালো থাকার জীবনের মধ্যে একটা ঠোঙা, আর সেই ঠোঙার মধ্যে হালকা করে মুড়ি, আর তার সঙ্গে মাখা অনেক কিছু, আর এই ম্যাজিকটাই কিন্তু তৈরি করে দেয় ঝালমুড়ির ম্যাজিক। আজকের আড্ডা ঝালমুড়ি নিয়ে, তো কোথাও যাবেন না, এই এক ঘন্টার আড্ডা কিন্তু বেশ রোম্যান্টিক হতে চলেছে। তাই আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে আজকের এই আড্ডা জমে উঠবে ঝালমুড়ি নিয়ে। সঙ্গে থাকুন, আনন্দ করতে থাকুন শৌভিকের সঙ্গে গান মুসাফির।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম ঝালমুড়ির আড্ডা নিয়ে। ইনফ্যাক্ট এটাও বলা যেতে পারে হয়তো এই মুহূর্তে আমাদের হাতের মধ্যে ঝালমুড়ি ধরা আছে। ধরে নিন সময়টা হতে পারে বেশ বেলাবেলি একটা সময়, 10:30-11, কিংবা ধরে নিন আপনি এই যে 10:30-11 যে ব্যাপারটা বললাম, হয়তো কোনো ট্রেনে করে যাত্রা করছেন দূর দূরান্তে, আর সেইখানে এই ট্রেনের মধ্যে হকার উঠে পড়েছে, আর তার হাতেই কিন্তু সেই ঝালমুড়িটা আপনাকে খেতে দিচ্ছে। তো বুঝতেই পারছেন এইভাবে যে জার্নিটা চলতে থাকবে, আর এই হাতগুলো লাফিয়ে লাফিয়ে তার মধ্যে মুঠো করা মুড়িগুলো যখন আপনার মুখের মধ্যে ঢুকে পড়বে, তখনই কিন্তু একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার সঙ্গে এই ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি খেতে খেতে আপনি চারদিকটা যেমন পর্যবেক্ষণ করছেন একদিকে, আবার অন্যদিকে আপনার পাশে বসা সেই প্রিয়জনও কিন্তু আপনার সঙ্গে মিষ্টি মধুর গল্পেও মজেও থাকতে পারে। এভাবেও কিন্তু সকালটা হতে পারে, কিংবা যদি থাকে বিকেল, হ্যাঁ সেটাও কিন্তু আরও মিষ্টি মধুর ব্যাপার। কারণ বিকেল মানেই কোনো গঙ্গার পাড় কিংবা পথ চলতি কোনো রাস্তা, যেখানে সঙ্গে সেই দুটো ঠোঙা দুজনের আর বাক্যালাপ চলছে চলছে পথ চলছে, আর এভাবেই জমে উঠছে ঝালমুড়ির আড্ডা। আর এই ঝালমুড়ি চলতে চলতে কখন যে ঠোঙাটা শেষ হয়ে গিয়ে হারিয়ে গেছে আপনার মনে নেই, কখন যে আপনি সেই কথা বলতে বলতে তার রেশে ডুবে গেছেন, এবং ঝালমুড়ির ঠোঙাটা কখন যে মুঠো করে টুক করে কোন ডাস্টবিনে পড়ে গেছে আপনার আর খেয়াল নেই। শুধু পাশের জনের হাতে তখনও সেই ঝালমুড়ি হয়তো খাওয়া চলছে, হঠাৎ করে বলতেই পারে, তোর ঝালমুড়ি খাওয়া হয়েও গেল, আমি তো এখন খাচ্ছি। সে তখন বলতেই পারে, তাই তো আমি বুঝতেই পারিনি কম খেলাম বলতো, ফিরলাম কোথায়, তাই তো যাই না। এইভাবে যে একটা ব্যাপার তৈরি হয়, এইভাবে যে একটা আড্ডা চলতে থাকে, সেটা কিন্তু একটা অন্য আড্ডা। কিছু ঝাল কিছু মিষ্টি, ঝালমুড়ির মিষ্টি মধুর আড্ডা জারি থাকবে এভাবেই। সকলের মনেই থাকুক এই রোম্যান্টিক কাপল আরও তৈরি হোক, আরও ঝালমুড়ি ওলারা নিজেদের জায়গা দখল করুক প্রেমিকাদের বা প্রেমিকদের হাতে হাতে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে ঝালমুড়ি শুধুমাত্র রেডিও বাংলা .com এ গান মুসাফিরে। এখন

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangla.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ঝালমুড়ি নিয়ে আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে, এবং এই ঝালমুড়ি কখনো কখনো কোনো অনুষ্ঠানের মাঝেও কিন্তু একটা সুন্দর মুহূর্ত তৈরি করে। হয়তো অনেক বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডায় বসেছেন এবং বাড়ি থেকে একটা বড় সাইজের গামলা নিয়ে আসা হলো, আর সেই গামলায় বেশ খানিকটা মুড়ি, বেশ খানিকটা চানাচুর, বেশ খানিকটা হালকা একটু মরিচ, একটু নুন, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, আর অবশ্যই সর্ষের তেল। বেশ ভালো করে কষিয়ে মাখা হয়ে গেল ঝালমুড়ি, আর সেই ঝালমুড়ি একটা বড় এর মধ্যে যখন দেওয়া হয়েছে, এবং সেই ঝালমুড়ির মধ্যে কিন্তু অজস্র হাত ক্রমশ প্রবেশ করছে, আর তারপর যখন উঠে আসছে সেই হাতটা ভর্তি করে ঝালমুড়ি। এভাবেই জমে উঠছে আড্ডা, এভাবেই জমে উঠছে হাসির উল্লোর, আর এভাবেই এগিয়ে চলছে তত্তরীয় দিন। আর কখন যে সন্ধ্যে থেকে রাত গড়িয়ে গেল কারোর খেয়াল নেই, শুধু এক গামলা ঝালমুড়ি কীভাবে সাবাড় হয়ে গেল সেদিকেও কারোর খেয়াল নেই। তো কখনো কখনো এরকম আড্ডা জমে ওঠে, কখনো কখনো নাটকের যে রিহার্সাল রুম সেখানে কিন্তু এভাবেই এই ঝালমুড়ি প্রভাব বিস্তার করে, আর এর মায়াময় মুগ্ধতায় কিন্তু সকলে ডুবেও থাকে। একদিকে রিহার্সাল, আর রিহার্সাল শেষে সবাই কবজি ডুবিয়ে ঝালমুড়ির মজা। হ্যাঁ, ভালোবাসার বন্ধনে এভাবেই কিন্তু জুড়ে থাকে ঝালমুড়ির মতো এই সামান্য একটা ব্যাপার, কিন্তু এই সামান্যর মধ্যে অসামান্য যে একটা গুণ আছে, যে গুণটায় অনেকগুলো সম্পর্ক বেঁধে রাখে। থাকুক এই পরম পরশে যত্নে, ভরে থাকুক ঝালমুড়ি আমাদের হৃদয়। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি নিয়ে। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম ঝালমুড়ির গল্প নিয়ে রেডিও বাংলানেট ডট কম এর সঙ্গে আছি আমি সৌভিকের সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে, তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না 4475039657125 আজকের এই ঝালমুড়ির আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের যদি ঝালমুড়ির কোনো স্পেশাল রেসিপি থাকে সেটাও কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন, আপনাদের সকলের জন্য কিন্তু আমি সেটা শেয়ার করব এই রেডিও বাংলানেট ডট কম এর গান মুসাফিরের শোয়ে। তাই দেরি না করে চটপট কিন্তু এরকম নতুন কিছু ভাবনা যদি থাকে ঝালমুড়ি নিয়ে আমাকে পাঠাতে এক সেকেন্ডও দেরি করবেন না, চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন। কিংবা কেউ ভাবছেন যে হোয়াটসঅ্যাপ না করে যদি মেল করতে পারি, হ্যাঁ করুন, gm@radiobanglanet.com পাঠিয়ে দিন খুব তাড়াতাড়ি আমাকে, ব্যাস তারপর সেই গল্প পড়ে দেবো আমি এই আসরে। চলুন এবার ঝালমুড়ি নিয়ে একটা গল্প শোনাই। 80 বছরের বৃদ্ধ এবং 78 বছরের বৃদ্ধা, তারা দুজনে একসঙ্গে ঠিক করেছেন যে কিছুটা সময় একটু বাইরে কাটাবেন। ট্যাক্সি ধরে চলে গেছেন কোনো এক গঙ্গার পারে, আর সেখানে বসে তারা প্রকৃতিকে এনজয় করছেন। কিছুক্ষণ পরে এক ঝালমুড়ি এসেছেন, ঝালমুড়িওয়ালা আর কি, সে তার ঝালমুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দেওয়ার সময় দেখলেন সেই ঝালমুড়ির ওলাকে ডাকছেন সেই দম্পতি। তো ঝালমুড়িওয়ালা তো ওয়াক, কারণ এই বয়সে কি করে উনি, ওনার তো যা দেখে মনে হচ্ছে উনি হাসছিলেন বা করছিলেন, একটা তো দাঁত দেখা যাচ্ছে না, তাহলে কীভাবে উনি সেই ব্যাপারটাকে এনজয় করবেন কিছুতেই বুঝতে পারছিলেন না সেই ঝালমুড়িওয়ালা। তো অগত্যা সামনে গিয়ে ঝালমুড়িও ভাবলো যাক একটা সুবিধে আছে, ঝালমুড়ি তো বেচা নিয়ে ব্যাপারটা বেচে দিই, আমার খেলো কি খেলো না সেটা বড় ব্যাপার নয়।

কিন্তু আমার ব্যাগে পয়সাটা চলে আসবে, এটাই বড় ব্যাপার। দুটো ঠোঙা তো বিক্রি হয়ে যাবে, যাই হোক যাই। এই বলে ভদ্রলোক, মানে যিনি আর কি বিক্রি করছিলেন, তিনি খুব খুশি, টাকা টাকা নিয়ে খুব এনজয় করছেন। এবং ফাঁকতালে সকলকে দিতে দিতে একবার চোখ পড়ল, দেখছেন ঠোঙাটা অর্ধেক হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলেন না, কি করে সে সম্ভব হলো। ও ভাবছিল হয়তো কোনোভাবে সেটা সম্ভব নয়। কিন্তু আনন্দের ব্যাপার, সব থেকে আনন্দের ব্যাপার ছিল, সামনে গিয়ে যখন এই ব্যাপারটা এ করছেন, তখন ওই বয়স্ক বৃদ্ধ আবার তাকে ডাকলেন, এই যে ভাই এসো এসো, এদিকে এসো মা, তুমি কি ভাবছিলে আমরা এই বুড়ো বুড়ি এই ঝালমুড়ি খেতে পারবো না? হ্যাঁ, এই দেখো কেমন দেখছ, এইভাবে হাসছেন। আর তখন পাশ থেকে সেই বয়স্ক বৃদ্ধা, তিনিও প্রায় ঠোঙাটা সমাপ্ত করেছেন, এবং সমাপ্ত করার পর দাঁতের পাটিটা টুক করে খুলে ব্যাগের মধ্যে রাখলেন, আর তারপর ভাঁজ করা ঠোঙাটা দিলেন তার হাজব্যান্ডের হাতে। আর সেই মানুষটা তখন সেই ঠোঙাটাকে বেশ মুড়ে মাড়ে একদম ছোট্ট তলা পাকিয়ে সেই ঝালমুড়িওয়ালার হাতে দিলেন, আর বললেন, নাও আমাদের কাজ কিন্তু কমপ্লিট, এবার কি কখনো ভাই বয়স হয়েছে বলে কাউকে ছোট করো না, ফলস দাঁত ফলসেই তুমি কুপোকার হয়ে গেলে তো ভাই। হ্যাঁ সত্যি সেই মুহূর্তে সেই ঝালমুড়িওয়ালার, কারণ ঝালমুড়িওয়ালা এতটাই বুদ্ধিমান ছিল, একটা জিনিস বলা হয়নি আমার, বেশ কিছু বাদামও দিয়েছিল, এবং তাতে সেই ফলস দাঁত সুন্দর করে কাটিয়ে দিলেন। এবং সেই মুহূর্তটায় হাতে দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে সেই ঝালমুড়িওয়ালা আর ভদ্রলোক আর ভদ্রমহিলা, দুজন এক মিষ্টি মধুর হাসি ছুঁড়ে দিলেন সেই সুন্দর সামনের গঙ্গাটির দিকে। আর তারপর এক ভদ্রলোক তার দিকে তাকিয়ে বললে, দেখলে হবে খরচা আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েক গানের পর আজকের এই স্পেশাল একটা ঝালমুড়ি।

তো ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি দিয়ে। তো একটা জিনিস মনে রাখবেন, ঝালমুড়িকে যত্ন করতে হবে। কেন? তার কারণ হচ্ছে ঝালমুড়ি হয়তো আপনাদের খুব খিদে পেয়েছে অনেক সময়, অনেক সময় অনেকেই করেন যে পুরো ব্যাপারটা খেতে পারেন না, তখন ওই মুড়ে টুড়ে ব্যাপারটা ব্যাগের মধ্যে রেখে দেন, কিন্তু পরে সেটা একদম মিয়ে একদম শেষ। তাই যতটুকু নেবেন কম করে নেবেন এবং নিয়ে সেটা সমাপ্ত করবেন, আর তাতেই কিন্তু ঝালমুড়িও খুশি আপনিও খুশি। আর এইভাবে এক একটা যাত্রায় এক একটা সুন্দর মুহূর্ত তৈরি হবে এই ঝালমুড়িকে সঙ্গী করে। তাই বিকেল হোক বা সকাল, দুপুর হোক বা মধ্যরাত, সবেতেই ঝালমুড়ি সুপার টুপার হিট। আর মুখ একটু শান্ত আছে, কিছুই মিলছে না, কিন্তু ঝালমুড়ির দেখা ঠিক পাবেন অলি গলি, ট্রেনে বাসে যেখানে খুশি। ঝালমুড়ি ঝালমুড়ি বলেন, এটা কিন্তু পাবেন। তাই এভাবেই সকলকে নিয়ে একসঙ্গে ঝালমুড়ির উৎসবও মাঝে মাঝে করবেন। আড্ডা বাঁচুক একসাথে, আড্ডা কেন হারিয়ে গেলে চলবে না। তাই আড্ডা বাঁচুক, ঝালমুড়ি সঙ্গে থাকুক, ভালো থাকুন, আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ ডট কমের সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। শুনতে বলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই যেতে যেতে সবাই মিলে একসঙ্গে বলি কি, জয় ঝালমুড়ির জয়। টাটা।

আচ্ছা, আপনার যখন মন কেমন করে তখন আপনি কি করেন? গল্পের বইটা বেশি করে পড়েন নাকি প্রিয় মানুষের জন্য চিঠি লেখেন? মন কেমন করলে আপনার সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আজকে শুনব আর শেয়ার করব মন কেমনের গপ্প। আপাতত তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার মন খারাপ করলে আমি নিজেকে নিয়ে সোলো ডেটে বেরিয়ে যাই, কারণ নিজের সঙ্গে সময় কাটানোটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজের মন খারাপের গপ্পগুলো যদি নিজের সঙ্গে নিজে আলোচনা করা যায় এবং ডিসকাস করা যায়, আমার মনে হয় তার সমাধানটা নিশ্চয়ই বেরোবে। আপনার কি মনে হয়? আপনিও কি সোলো ডেট করেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ করছি মন কেমনের গপ্প। মনটা খারাপ হলে আমার সব থেকে বেশি আর একটা জিনিস করতে ইচ্ছে করে, সেটা হলো প্রাণ খুলে লিখতে ইচ্ছে করে। লেখাটা না অনেকটা মেডিসিনের মতো। আপনার যখন মন খারাপ হচ্ছে এবং যেই কারণে মন খারাপ হচ্ছে সেটা আপনি একটা নোট প্যাডে লিখে ফেলুন এবং দেখবেন সেই মন খারাপগুলো কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। এই টেকনিকটা আমি ফলো করি, আপনিও করে দেখতে পারেন, মন খারাপগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপাতত আপনার মন খারাপগুলো ভ্যানিশ করার জন্য সাজিয়ে রাখলাম পরপর কয়েকটা গান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি একটা ব্রেকের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মন কেমনের কপ্প করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় নিশ্চয়ই যাচ্ছে, কারণ আপনার মন ভালো করার দায়িত্ব আমার ওপর। ভালো গান কিন্তু মনটা চনমনে করে দেয়। আর আপনার মন যদি এখনও ভালো না হয়ে থাকে, তাহলে আপনার মন খারাপের গপ্পগুলো আমাকে শোনান +44750396571২ তে। আমি শিওর আপনার মন কেমনের কোনো একটা সলিউশন দেবো, যাতে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। মন কেমন করলে আপনার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন। কথা বললে ব্যথা কমে, মন কেমনও গায়েব হয়ে যায়। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, এমন অনেক সময় হয়েছে মন কেমনের গপ্প যার সঙ্গে শেয়ার করি বা মনের কথা যার সঙ্গে শেয়ার করি সে হয়তো ব্যস্ত রয়েছে নিজের কোনো কাজে, বা সেই সময়টা বলার মতো ইচ্ছে করছে না, কাউকে কোনো কথা শেয়ার করতে ইচ্ছে করছে না, তখন আমি রেডিও শুনেছি। কারণ রেডিও একটা ম্যাজিক, অপরদিকে মানুষটা অজান্তেই যে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেবে সেটা আপনি নিজেই টের পাবেন। এবং আমি শিওর যে আপনার সঙ্গে আমি প্রত্যেকটা দিন আড্ডা মারি, আমার কথা শুনলেও নিশ্চয়ই আপনার মনটা ভালো হয়ে যায়। আপনার মন কেমনের গপ্প যদি শেয়ার করতে হয় তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন, আমি তো রয়েছি আপনার জন্য, +447503965712-তে। এই যে একটা ঘন্টা কাটাতে আপনার সঙ্গে আমার এত মনের একটা গভীরতা তৈরি হয়েছে, আর সময় যখন বলে প্রায় শেষ না একেবারেই শেষ আজকের মতো অফকোর্স, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বিদায় নিতেই হবে। আজ আসি, সামনের সোমবার আবার আপনার সঙ্গে আড্ডা হবে, গপ্প হবে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই .com। মন যখন নিরুদ্দেশ।

মাথা মস্তক শির যে নামেই ডাকা হোক না কেন, মাথা নিয়ে মাথা ব্যথার কিন্তু শেষ নেই। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে মাথা ব্যথা, আমরা যে সবসময় মাথা ব্যথা বললে মাথার যন্ত্রণাকেই বোঝাই তা কিন্তু নয়। অনেক সময় কেউ যদি কোনো ব্যাপারে বেশি ঢুকে যায় তখন আমরা অনেক সময় তাকে বলে থাকি, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি আছে। তাই এই যে মাথা ব্যথা, সেটাকে কিন্তু আমরা নানা রকমভাবেই ব্যবহার করে থাকি। এই মাথা শব্দটা আমরা আরও অনেক রকমভাবে ব্যবহার করি। নিশ্চয়ই আপনার মাথাতেও এইরকম মাথা নিয়ে নানা কথা আসছে। আপনি ভাবুন, আমি ততক্ষণ আপনার জন্য রেখে যাই পরপর তিনটে গান। তারপর ভাবতে ভাবতে, গান শুনতে শুনতেই গানের ওপারে আবার আমাদের পপকর্নের আড্ডা নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মাথা বলতে যে সবসময় মাথাকেই বোঝাবে এমনটা কিন্তু নয়, আর সেই মাথা নিয়েই নানা কথা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেই মাথা নিয়ে মাথা ব্যথা যাকে বলে আর কি, আমরা যখন পথ চলতে থাকি তখন অনেক জায়গাতেও দেখি যে রাস্তাটা চারটে ভাগ হয়ে গিয়েছে, আবার কখনো দেখি যে রাস্তাটা পাঁচটা ভাগ হয়ে গিয়েছে। সেই যে জায়গাটা সেটাকে আমরা সাধারণত মোড় বলি, এবং আমরা তাদের চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এইভাবেই কিন্তু কাউকে বোঝানোর সময় বলে থাকি, বা আমরা যদি কোনো অ্যাড্রেস বলি তাহলে বলি যে ওই যে চার মাথার মোড় ওখানে যাবে, তারপর বাঁ দিকের রাস্তা ধরবে বা ডান দিকে বা সোজা, এইভাবে আমরা কিন্তু কাউকে অ্যাড্রেস বলি। তাই এই যে চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এটা বললে যে সবসময় আমাদের এই যে শরীরের মাথা বা মস্তিষ্ক তাকেই বোঝায় তা কিন্তু নয়, এই পথের যে জায়গাটা এই যে মাথা তাকেও কিন্তু আমরা বোঝাই এই মাথা দিয়েই। এই মাথা দিয়ে আরো নানা কথা থাকবে আমাদের আজকের আড্ডায়, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

মাথা আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর সেই মাথা নিয়েই নানা রকমের মাথা ব্যথা, আর সেই মাথা নিয়েই নানা কথা, আর সেই সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা অনেক সময় দেখি যে যখন কেউ কাউকে অপমান করে তখন আমরা বলি যে দেখো একেবারে মাথাটাকে নিচু করে দিল, তাহলে আমরা বোঝাই যে তাকে অপমান করা হলো। কিংবা যদি কোনো ছেলে কোনো সন্তান খুব ভালো করেছে তখন তার বাবা মা একেবারে তাকে নিয়ে গর্ববোধ করেন যখন, তখন বলেন যে তুই আমার মাথা একেবারে উঁচু করে দিলি। তাই এই একটা মাথা শব্দ তাকেই আমরা কত রকমভাবে ব্যবহার করি। আবার অনেক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কোনো বন্ধু হয়তো একটা কথা বারবার করে বলে ভীষণ বিরক্ত করছে, তখন হয়তো একেবারে আরেকজন বন্ধু বলে দিল আরে তুই মাথা খাস না তো। এইরকমভাবে মাথা শব্দটাকে কিন্তু আমরা নানা রকমভাবে ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আদর করে বলা হয় যে একদম আদর করে মাথায় তুলে নাচতে হবে না। তাই এইভাবেও কিন্তু আমরা এই একটা শব্দ তাকে কত রকমভাবে আমাদের প্রতিদিনের যে কথাবার্তা তার মধ্যে ব্যবহার করে থাকি। এই মাথা নিয়ে আরও কথা থাকবে, তবে এখন চলুন শুনে নিই গান। ফিরছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাথা নিয়ে যখন নানা কথা, তখন মাছের মাথার কথা কেন আসবে না? কারণ এই যে খাদ্য রসিক বাঙালি, তাদের যে খাদ্য তালিকা, সেখানে তো নানা রকমের পদ রয়েছে। আর সেখানে মাছে ভাতে বাঙালি তার সেই প্রিয় মাছ, সেখানে লেজা থেকে মুড়ো কোনো অংশই কিন্তু তারা বাদ দেন না। আর সেখানেই উঠে আসে মাছের মাথার কথা এবং মাছের মাথা দিয়ে তৈরি নানা রকমের সুস্বাদু পদ, যা বাঙালি হেঁসেলে নিয়মিত বানানো হয়। আর সেই সব গল্প, সেই সব কথা যা আমাদের বাঙালি রসনাকে তৃপ্ত করে আসছে, সেগুলো সত্যি বললে কিন্তু জিভে জল চলে আসে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেখানেই মাছের মাথার কথা বললেই কিন্তু আমার প্রথমেই যে এই পদটির কথা মনে হচ্ছে সেটা হলো মুড়ি ঘণ্ট, মাছের মাথা দিয়ে চাল দিয়ে বানানো সেই অপূর্ব স্বাদের পদ। এছাড়াও মাথা দিয়ে ডাল কিংবা মাথা দিয়ে চচ্চড়ি, এগুলো তো রয়েছে। বিশেষ করে অনুষ্ঠান বাড়ির শেষে ওই যে একটা ছেঁচড়া, যার মধ্যে পড়ে নানা রকমের সবজি আর মাছের মাথা, তার স্বাদ কিন্তু সত্যি অতুলনীয়। আর এই যে মাথা নিয়ে নানা গল্প, আর সেই গল্প করতে করতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মাথা নিয়ে, মাথা নিয়ে নানা কথা, আর সেই মাথা নিয়েই মাথা ব্যথা। আর ওই যে বলে মাথা থাকলেই ব্যথা হবে, আর সেই মাথা খাটিয়ে খাটিয়েই তো নানা রকমের জিনিসপত্রের আবিষ্কার মাথা, যা আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। আর তাকে নিয়েই নানা কথা বলতে বলতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিউচার, তারপরে কেটে গেল মাস চার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে।

তো হে দুয়াই আমি নিয়া কিংবা চাঙুয়াই, তারপরে ক্লাস হতো হে দুয়াই আমি নিয়া কিংবা চাঙুয়াই। একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

দুঃখের ভাষা খোঁজে একান্ত নিরবতা, লীন হতে চায় গাঢ় তরল অন্ধকারে।

0: দিকে শুধু বন্ধন, সব কিছু যেন বাঁধা পড়ে আছে অদৃশ্য সীমারেখায়। তবু স্বপ্ন দেখে মন, খুলে দেয় তার ডানা, মিশে যেতে চায় সীমাহীন ভালোবাসায়।
1: আজকে আমাদের রাজার জন্মদিন। আগে হ্যাঁ, রাজা, সেই রাজা যিনি কিনা বাঙালি তথা ভারতবর্ষের বুকে নতুনভাবে ইতিহাস তৈরি করেছিলেন। কথা বলছি রাজা রামমোহন রায়ের। রেডিও বাংলানেট.com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে রাজা রামমোহন রায়, যিনি কিনা ভারতবর্ষের সমাজ সংস্কারের অন্যতম একজন পথিকৃৎ, তাঁর জন্মদিন। তো তাঁর জন্মদিনে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব ওনার জীবনেরই কিছু জানা কিছু অজানা অধ্যায়। এইভাবে গঙ্গা জলেই হবে আজকে আমাদের গঙ্গা পূজা, কিন্তু সেই গঙ্গা পূজা হবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রাজা রামমোহন রায়, তার কথা উঠলেই মনে হয় যে সমাজ সংস্কারের প্রথম অধ্যায়টা যেন তার থেকেই সূচিত হয়েছিল। তিনি সমগ্র মহিলা জাতিকে কিরকম নির্মম অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছিলেন একবার ভাবুন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিনে আপনার সঙ্গে শেয়ার করছি ওনার জীবনের কিছু জানা কিছু অজানা অধ্যায়। তো বহু যুগ আগে ভারতবর্ষে একটি অমানবিক প্রথা প্রচলিত ছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। অর্থাৎ কোনো মহিলার স্বামী মারা গেলে সেই বিধবাকে সহমরণে যেতে হতো নিজের স্বামীর চিতার সঙ্গে। কিন্তু এই অমানবিক প্রথাকে কিন্তু রাজা রামমোহন রায় আইন করে বন্ধ করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রশাসনের সহায়তায়। কাজেই রাজা রামমোহন রায়ের কথা উঠলে প্রথমেই সেই সতীদাহ প্রথা বিলোপের কথা একদম প্রথমে আসে। তবে এর বাইরে আরও অনেক কাজ করে গিয়েছেন তিনি। তো সেরকমই আরও একটি কাজের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তিনি শুরু করেছিলেন একটি সভা, আর সেই সভাই কার্যক্রমে একটি মহিরুহ হয়ে ওঠে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর রাজা রামমোহন রায়ের জীবনের কিছু জানা কিছু অজানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে তিনি নিজের কিছু কাছের মানুষকে নিয়ে তৈরি করেছিলেন একটি সভা, সেই সভার নাম হয় আত্মীয় সভা। পরবর্তীকালে সেই সভা আবার নতুনভাবে গঠিত হয় এবং তার নাম হয় তত্ত্ববোধিনী সভা, যার দায়িত্বে আসেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং সেই তত্ত্ববোধিনী সভা থেকেই আলটিমেটলি ভারত তথা বাংলার নবজাগরণের একটি অন্যতম স্তম্ভ রচিত হয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে রাজা রামমোহন রায়কে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

রাজা রামমোহন রায়ের মনটা যে কত বড় ছিল একটা ছোট্ট উদাহরণ দিলেই সেটা বোঝা যাবে। যখন তিনি সমাজ সংস্কারের পথে ব্রতী, সেই সময় তার পরিবার ইনক্লুডিং তার মা তার বিরুদ্ধে কোর্টে মামলা করেন, যে মামলায় বলা হয় যে রাজা রামমোহন রায়ের পৈতৃক সম্পত্তির ওপর ওনার কোনো রকম অধিকার থাকবে না। কিন্তু মামলায় রাজা রামমোহন রায় জয়ী হন, কিন্তু জয়ী হবার পরেও তার পৈতৃক সম্পত্তি তিনি তার পরিবারকে দান করে দেন। এরকমই বড় মনের মানুষ ছিলেন রাজা রামমোহন রায়। তো রেডিও বাংলায় .com-এ আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা এবং অজানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, only on radiobanglanet.com।

একবার একজন রাজাবাবুর কাছে খবর নিয়ে আসলেন যে ওনার ওপর নাকি কয়েকজন গোঁড়া ব্রাহ্মণ হামলা করতে পারেন, এবং সে কথা শুনে রাজা রামমোহন রায় তো হেসেই লুটোপুটি। তার কারণ, তিনি বলেছিলেন যে তাকে সামলানো ওই চার পাঁচজন ব্রাহ্মণের পক্ষে সম্ভব নয়। তিনি কিন্তু খুব একটা ভুল বলেননি, তার চেহারা ছিল সুবিশাল, তিনি একবারে একটি গোটা পাঁঠার মাংসও খেয়ে নিতে পারতেন। লাঠি চালনা তথা কুস্তি লড়াইয়ে তিনি ছিলেন অদ্বিতীয়, এরকম অদ্ভুত শক্তির অধিকারী ছিলেন রাজা রামমোহন রায়। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে রাজা রামমোহন রায়ের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি আছি এবং অবশ্যই জমিয়ে আড্ডা হবে, জমিয়ে কথা হবে, গল্প হবে এবং তার সাথে সাথে মন ভালো করার বেশ কিছু গানও রয়েছে। তাই বেশি কথা না বলে আমরা গানের দিকে এগিয়ে তো যাবই রোজকারের মতো, কিন্তু আজকে একটু অন্যরকম কথা, মানে একটু মনের মতন কথা, মনের কাছাকাছি মনের মানুষের সাথে। এই যে আপনি আর আমি দুজনে মিলে জমি আড্ডা মারবো, তাই ফিরছি আড্ডায়। শুনছেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফার্স্টে বললাম যে মনের কাছাকাছি মনের মতন আড্ডা মনের মানুষের সঙ্গে। আচ্ছা একটা কথা বলুন, এই যে মনের মানুষের সঙ্গে সব কথা কি বলা যায়? বলা যায় না তো। ওই যে একদিন বলেছিলাম যে নীরবতার দেওয়াল ভেঙে আপনার অন্য কারোর মনে ঢুকে পড়তে হবে, কিন্তু সেটা সবসময় কি সম্ভব হয় না। তাই জন্য আমরা অনেক সময় চাই বা এক্সপেক্ট করি খুব কম মানুষের কাছ থেকে, বা খুব বলা যেতে পারে যাদেরকে আমরা চাই সেই সব মানুষের কাছ থেকে যারা আমাদের মনের ভিতর ঢুকে পড়ুক। কিছু কথা আমরা বলবো না, কিন্তু তারা বুঝে যায়।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ,
4: আমার ভিন দেশি তারা

বাংলাদেশ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি আপনার সঙ্গে, এবং তার সাথে সাথে মনের কথা বলছি। এই যে বলছিলাম যে মনের কথাগুলো আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না ভাষায়, কিন্তু আমরা চাই তারা বুঝে যাক। এই সময় আমাদের মধ্যে কীরকম একটা কাজ করে, মানে আমরা বাস্তবের মধ্যে না ঢুকে কল্পনা জগতেই বেশি মানে বাস করি, কিন্তু তা নয়, সত্যিকারের এরকম কিছু মানুষ আছে বা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার জন্য আপনি কারুর মনের ভিতরের কথা কিন্তু জেনে নিতে পারবেন, বা আপনার মনের কথাগুলো সে না বলেই বুঝে যেতে পারে। বলুন তো কিভাবে? আরে টেলিপ্যাথি মশাই, টেলিপ্যাথি। আর সেই টেলিপ্যাথির কথাই আজকে বলবো। সত্যি কি টেলিপ্যাথি আছে, বা এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আদিও রয়েছে? সেই সব কিছু নেই আজকের আড্ডা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, Radio Bangladesh.

একটা ব্রেন থেকে আরেকটা ব্রেনে সংকেত বা মেসেজ পাঠানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের মাধ্যমে, এবং সেটার উপর যথেষ্ট পরিমাণে রিসার্চ চলছে। অ্যাকচুয়ালি আমরা যখন একটা মানুষের কথা ভাবি বা অন্য আরেকটা মানুষকে বা অন্য আরেকটা ব্রেনকে যদি আমরা আমাদের কথাটা বলতে চাই, ইদার আমাদেরকে মুখে বলতে হবে, সেই সাউন্ডটা সে শুনে রিপ্লাই করে বা আমরা মেসেজের মাধ্যমে পড়ি, মানে করে থাকি। তো সেক্ষেত্রে একটা সিগন্যাল কাজ করে, একটা ডিকোড কাজ করে, কিন্তু কোনো কথা না বলে শুধুমাত্র আমি যখনই ভাবলাম একটা সিগন্যাল তৈরি হলো আমার ব্রেনে, সেই সেম জিনিসই না কোনো মেসেজ পড়ে না কিছু কথা শুনে অন্য আরেকটা ব্রেন বা অন্য আরেকটা মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটাও সম্ভব? হ্যাঁ, এটা কোনো কল্পনা নয়। ওই যে বললাম এখন নতুন যে বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের ওপর রিসার্চ করে চলেছেন বৈজ্ঞানিকরা, এবং আশা করি সেটিও সফল হয়ে উঠবে। কিন্তু ততদিন আপনার মনের কথা আপনার মনের মানুষটাকে বোঝানোর জন্য আমার মনে হয় গানের থেকে ভালো অপশন কিছু নেই। তাই একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছে, ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

এই মনের কথাগুলো বারবার বলতে গিয়েও আমরা হাঁপিয়ে যাই, তাই না? বা কখনো হাঁপিয়ে যাই যে আমাদের মনের কথাগুলো কেন বুঝতে পারছে না সেই মানুষটা। কিন্তু একটা ব্যাপার কাজ করে, সেখানে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু হয়, কিন্তু আপনার মনের মানুষের মনের কথাগুলো বোঝার জন্য কিচ্ছু না, বিশ্বাস করুন। আপনাকে টাইম দিতে হবে, নিজেকেও টাইম দিতে হবে, কারণ আমরা জানি হাতের পাঁচটা আঙুল সমান না। তাই একটা সিচুয়েশনে আপনি যেমন রিয়্যাক্ট করছেন, আপনার পাশের মানুষটা ঠিক সেমভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু ভাবা অন্যায়। কিন্তু যদিও আমি এতটা সহজে বলছি, আমার মনে হয় যে এই জিনিসটা থাকতে থাকতে বা মানুষটাকে বুঝতে বুঝতে আমরা ক্রিয়েট করতে পারি বা নতুন কিছু জানতে পারি। ঠিক সেই রকমই আস্তে আস্তে শুরু হয় টেলিপ্যাথি। ধরুন আপনার বেস্ট ফ্রেন্ডকে কখনো কখনো মনে হয় না যে ফোন করি, তার আগেই বেস্ট ফ্রেন্ডের ফোন চলে এলো। ঠিক সেই রকমই আমিও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনার কাছ থেকে ভালো ভালো মেসেজ পাবো, ঠিক যেমন তার আগেই আপনারা পাঠিয়ে দেন। তাই জন্য মেসেজের অপেক্ষায় আছি, আর কেমন লাগছে আড্ডাটা সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

24 ইন্টু 7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিক। আর ঠিক এভাবেই আমাদের আড্ডাটা কিন্তু জমে ওঠে ঠিক এখন থেকে, সব থেকে শুক্র এভাবেই গান মুসাফিরের আড্ডায় সঙ্গে থাকি আপনাদের সঙ্গেও আমি শৌভিক। আর এভাবেই আমরা একটা একটা নতুন দিন সুন্দর করে সাজিয়ে রাখি, তো আজকেও তার অন্যতা হবে না। এমন একটা জিনিস নিয়ে আজকের এই আড্ডাটা দেব, সেই জিনিসটার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আমাদের প্রত্যেকের একটা প্রেম পর্ব, কিংবা বলতে পারেন একটা মিষ্টি মধুর সম্পর্ক। আর সেই সম্পর্কে একটু ঝাল, একটু নোনতা, একটু মিষ্টি, এটা না থাকলে কি ব্যাপারটা জমে ওঠে? কখনোই নয়। এই সবগুলো মিলেই কিন্তু একটা জীবন, আর এই জীবনটাই হচ্ছে আমাদের ভালো থাকার জীবন। আর সেই ভালো থাকার জীবনের মধ্যে একটা ঠোঙা, আর সেই ঠোঙার মধ্যে হালকা করে মুড়ি, আর তার সঙ্গে মাখা অনেক কিছু, আর এই ম্যাজিকটাই কিন্তু তৈরি করে দেয় ঝালমুড়ির ম্যাজিক। আজকের আড্ডা ঝালমুড়ি নিয়ে, তো কোথাও যাবেন না, এই এক ঘন্টার আড্ডা কিন্তু বেশ রোম্যান্টিক হতে চলেছে। তাই আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে আজকের এই আড্ডা জমে উঠবে ঝালমুড়ি নিয়ে। সঙ্গে থাকুন, আনন্দ করতে থাকুন শৌভিকের সঙ্গে গান মুসাফির।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম ঝালমুড়ির আড্ডা নিয়ে। ইনফ্যাক্ট এটাও বলা যেতে পারে হয়তো এই মুহূর্তে আমাদের হাতের মধ্যে ঝালমুড়ি ধরা আছে। ধরে নিন সময়টা হতে পারে বেশ বেলাবেলি একটা সময়, 10:30-11, কিংবা ধরে নিন আপনি এই যে 10:30-11 যে ব্যাপারটা বললাম, হয়তো কোনো ট্রেনে করে যাত্রা করছেন দূর দূরান্তে, আর সেইখানে এই ট্রেনের মধ্যে হকার উঠে পড়েছে, আর তার হাতেই কিন্তু সেই ঝালমুড়িটা আপনাকে খেতে দিচ্ছে। তো বুঝতেই পারছেন এইভাবে যে জার্নিটা চলতে থাকবে, আর এই হাতগুলো লাফিয়ে লাফিয়ে তার মধ্যে মুঠো করা মুড়িগুলো যখন আপনার মুখের মধ্যে ঢুকে পড়বে, তখনই কিন্তু একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার সঙ্গে এই ঝালমুড়ির। আর সেই ঝালমুড়ি খেতে খেতে আপনি চারদিকটা যেমন পর্যবেক্ষণ করছেন একদিকে, আবার অন্যদিকে আপনার পাশে বসা সেই প্রিয়জনও কিন্তু আপনার সঙ্গে মিষ্টি মধুর গল্পেও মজেও থাকতে পারে। এভাবেও কিন্তু সকালটা হতে পারে, কিংবা যদি থাকে বিকেল, হ্যাঁ সেটাও কিন্তু আরও মিষ্টি মধুর ব্যাপার, কারণ বিকেল মানেই কোনো গঙ্গার পার কিংবা পথ চলতি কোনো রাস্তা, যেখানে সঙ্গে সেই দুটো ঠোঙা দুজনের আর বাক্যালাপ চলছে চলছে পথ চলছে, আর এভাবেই জমে উঠছে ঝালমুড়ির আড্ডা। আর এই ঝালমুড়ি চলতে চলতে কখন যে ঠোঙাটা শেষ হয়ে গিয়ে হারিয়ে গেছে আপনার মনে নেই, কখন যে আপনি সেই কথা বলতে বলতে তার রেশে ডুবে গেছেন, এবং ঝালমুড়ির ঠোঙাটা কখন যে মুঠো করে টুক করে কোন ডাস্টবিনে পড়ে গেছে আপনার আর খেয়াল নেই। শুধু পাশের জনের হাতে তখনও সেই ঝালমুড়ি হয়তো খাওয়া চলছে, হঠাৎ করে বলতেই পারে, তোর ঝালমুড়ি খাওয়া হয়েও গেল, আমি তো এখনও খাচ্ছি। সে তখন বলতেই পারে, তাই তো আমি বুঝতেই পারিনি কখন খেলাম বলতো, ফেললাম কোথায়, তাই তো যাই না। এইভাবে যে একটা ব্যাপার তৈরি হয়, এইভাবে যে একটা আড্ডা চলতে থাকে, সেটা কিন্তু একটা অন্য আড্ডা। কিছু ঝাল কিছু মিষ্টি, ঝাল মুড়ির মিষ্টি মধুর আড্ডা জারি থাকবে এভাবেই। সকলের মনেই থাকুক এই রোম্যান্টিক কাপল আরও তৈরি হোক, আরও ঝালমুড়ি ওলারা নিজেদের জায়গা দখল করুক প্রেমিকাদের বা প্রেমিকদের হাতে হাতে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে ঝালমুড়ি শুধুমাত্র রেডিও বাংলা .com এ গান মুসাফিরে। এখন গান

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We are at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Viraset 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to viraset.co.uk. Radio partner, Radio বাংলানেট.com।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ঝালমুড়ি নিয়ে আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে, এবং এই ঝালমুড়ি কখনো কখনো কোনো অনুষ্ঠানের মাঝেও কিন্তু একটা সুন্দর মুহূর্ত তৈরি করে। হয়তো অনেক বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডায় বসেছেন এবং বাড়ি থেকে একটা বড় সাইজের গামলা নিয়ে আসা হলো, আর সেই গামলায় বেশ খানিকটা মুড়ি, বেশ খানিকটা চানাচুর, বেশ খানিকটা হালকা একটু মরিচ, একটু নুন, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, আর অবশ্যই সর্ষের তেল বেশ ভালো করে কষিয়ে মাখা হয়ে গেল ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি একটা বড় এর মধ্যে যখন দেওয়া হয়েছে, এবং সেই ঝালমুড়ির মধ্যে কিন্তু অজস্র হাত ক্রমশ প্রবেশ করছে, আর তারপর যখন উঠে আসছে সেই হাতটা ভর্তি করে ঝালমুড়ি। এভাবেই জমে উঠছে আড্ডা, এভাবেই জমে উঠছে হাসির উল্লোড়, আর এভাবেই এগিয়ে চলছে তত্তরীয় দিন। আর কখন যে সন্ধ্যে থেকে রাত গড়িয়ে গেল কারোর খেয়াল নেই, শুধু এক গামলা ঝালমুড়ি কীভাবে সাবাড় হয়ে গেল সেদিকেও কারোর খেয়াল নেই। তো কখনো কখনো এরকম আড্ডা জমে ওঠে, কখনো কখনো নাটকের যে রিহার্সাল রুম সেখানে কিন্তু এভাবেই এই ঝালমুড়ি প্রভাব বিস্তার করে, আর এর মায়াময় মুগ্ধতায় কিন্তু সকলে ডুবেও থাকে। একদিকে রিহার্সাল, আর রিহার্সাল শেষে সবাই কবজি ডুবিয়ে ঝালমুড়ির মজা। হ্যাঁ, ভালোবাসার বন্ধনে এভাবেই কিন্তু জুড়ে থাকে ঝালমুড়ির মতো এই সামান্য একটা ব্যাপার, কিন্তু এই সামান্যর মধ্যে অসামান্য যে একটা গুণ আছে, যে গুণটায় অনেকগুলো সম্পর্ক বেঁধে রাখে। থাকুক এই পরম পরশে যত্নে, ভরে থাকুক ঝালমুড়ি আমাদের হৃদয়ে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি নিয়ে। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম ঝালমুড়ির গল্প নিয়ে রেডিও বাংলানেট ডট কম এর সঙ্গে আছি আমি সবিও, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে, তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না 4475039657125 আজকের এই ঝালমুড়ির আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের যদি ঝালমুড়ির কোনো স্পেশাল রেসিপি থাকে সেটাও কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন। আপনাদের সকলের জন্য কিন্তু আমি সেটা শেয়ার করব এই রেডিও বাংলানেট ডট কম এর গান মুসাফির শোয়ে। তাই দেরি না করে চটপট কিন্তু এরকম নতুন কিছু ভাবনা যদি থাকে ঝালমুড়ি নিয়ে

0: আমাকে পাঠাতে 1 সেকেন্ডও দেরি করবেন না, চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন। কিংবা কেউ ভাবছেন যে হোয়াটসঅ্যাপ না করে যদি মেল করতে পারি, হ্যাঁ করুন, gm@radiobanglanet.com পাঠিয়ে দিন খুব তাড়াতাড়ি আমাকে। ব্যাস, তারপর সেই গল্প পড়ে দেবো আমি এই আসরে। চলুন এবার ঝালমুড়ি নিয়ে একটা গল্প শোনাই। 80 বছরের বৃদ্ধ এবং 78 বছরের বৃদ্ধা, তারা দুজনে একসঙ্গে ঠিক করেছেন যে কিছুটা সময় একটু বাইরে কাটাবেন। ট্যাক্সি ধরে চলে গেছেন কোনো এক গঙ্গার পারে, আর সেখানে বসে তারা প্রকৃতিকে এনজয় করছেন। কিছুক্ষণ পরে এক ঝালমুড়ি এসেছেন, ঝালমুড়িওয়ালা আর কি। সে তার ঝালমুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দেওয়ার সময় দেখলেন সেই ঝালমুড়ির ওলাকে ডাকছেন সেই দম্পতি। তো ঝালমুড়িওয়ালা তো ওয়াক, কারণ এই বয়সে কি করে উনি, ওনার তো যা দেখে মনে হচ্ছে উনি হাসছিলেন বা করছিলেন, একটা তো দাঁত দেখা যাচ্ছে না, তাহলে কীভাবে উনি সেই ব্যাপারটাকে এনজয় করবেন কিছুতেই বুঝতে পারছিলেন না সেই ঝালমুড়িওয়ালা। তো অগত্যা সামনে গিয়ে ঝালমুড়ি ও ভাবলো যাক একটা সুবিধে আছে, ঝালমুড়ি তো বেচা নিয়ে ব্যাপারটা বেচে দিই, আমার খেলো কি খেলো না সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আমার ব্যাঙ্কে পয়সাটা চলে আসবে এটাই বড় ব্যাপার, দুটো ঠোঙা তো বিক্রি হয়ে যাবে, যাই হোক যাই। এই বলে ভদ্রলোক, মানে যিনি আর কি বিক্রি করছিলেন, তিনি খুব খুশি, টাকা টাকা নিয়ে খুব এনজয় করছেন, এবং ফাঁকতালে সকলকে দিতে দিতে একবার চোখ পড়ল, দেখছেন ঠোঙাটা অর্ধেক হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলেন না কী করে সে সম্ভব হলো, ও ভাবছিল হয়তো কোনোভাবে সেটা সম্ভব নয়। কিন্তু আনন্দের ব্যাপার, সবথেকে আনন্দের ব্যাপার যেটা, সামনে গিয়ে যখন এই ব্যাপারটা এ করছেন, তখন ওই বয়স্ক বৃদ্ধ আবার তাকে ডাকলেন,
1: এই যে ও ভাই এসো এসো, এদিকে এসো না, তুমি কি ভাবছিলে আমরা এই বুড়ো বুড়ি এই ঝালমুড়ি খেতে পারবো না? হ্যাঁ এই দেখো কেমন দেখছ,
0: এইভাবে হাসছেন। আর তখন পাশ থেকে সেই বয়স্ক বৃদ্ধা, তিনিও প্রায় ঠোঙাটা সমাপ্ত করেছেন, এবং সমাপ্ত করার পর দাঁতের পাটিটা টুক করে খুলে ব্যাগের মধ্যে রাখলেন, আর তারপর ভাঁজ করা ঠোঙাটা দিলেন তার হাজব্যান্ডের হাতে। আর সেই মানুষটা তখন সেই ঠোঙাটাকে বেশ মুড়ে মাড়ে একদম ছোট্ট তলা পাকিয়ে সেই ঝালমুড়িওয়ালার হাতে দিলেন, আর বললেন
1: নাও আমাদের কাজ কিন্তু কমপ্লিট, এবার কি কখনো ভাই বয়স হয়েছে বলে কাউকে ছোট করো না, ফলস দাঁত ফলসেই তুমি কুপোকার হয়ে গেলে তো ভাই। হ্যাঁ
0: সত্যি সেই মুহূর্তে সেই ঝালমুড়িওয়ালার, কারণ ঝালমুড়িওয়ালা এতটাই বুদ্ধিমান ছিল, একটা জিনিস বলা হয়নি আমার, বেশ কিছু বাদামও দিয়েছিল, এবং তাতে সেই ফলস দাঁত সুন্দর করে কাটিয়ে দিলেন। এবং সেই মুহূর্তটায় হাতে দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে সেই ঝালমুড়িওয়ালা আর ভদ্রলোক আর ভদ্রমহিলা, দুজন এক মিষ্টি মধুর হাসি ছুঁড়ে দিলেন সেই সুন্দর সামনের গঙ্গাটির দিকে, আর তারপর এক ভদ্রলোক তার দিকে তাকিয়ে বললে
1: দেখলে হবে খরচা আছে।
0: সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েক গানের পর আজকের এই স্পেশালটা ঝালমুড়ি।

তো ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি দিয়ে। তো একটা জিনিস মনে রাখবেন, ঝালমুড়িকে যত্ন করতে হবে। কেন? তার কারণ হচ্ছে ঝালমুড়ি হয়তো আপনাদের খুব খিদে পেয়েছে অনেক সময়, অনেক সময় অনেকেই করেন যে পুরো ব্যাপারটা খেতে পারেন না, তখন ওই মুড়ে টুড়ে ব্যাপারটা ব্যাগের মধ্যে রেখে দেন, কিন্তু পরে সেটা একদম মিয়ে একদম শেষ। তাই যতটুকু নেবেন কম করে নেবেন এবং নিয়ে সেটা সমাপ্ত করবেন, আর তাতেই কিন্তু ঝালমুড়িও খুশি আপনিও খুশি। আর এইভাবে এক একটা যাত্রায় এক একটা সুন্দর মুহূর্ত তৈরি হবে এই ঝালমুড়িকে সঙ্গী করে। তাই বিকেল হোক বা সকাল, দুপুর হোক বা মধ্যরাত, সবেতেই ঝালমুড়ি সুপার টুপার হিট। আর মুখ একটু শান্ত আছে, কিছুই মিলছে না, কিন্তু ঝালমুড়ির দেখা ঠিক পাবেন অলি গলি, ট্রেনে বাসে যেখানে খুশি। ঝালমুড়ি ঝালমুড়ি বলেন, এটা কিন্তু পাবেন। তাই এভাবেই সকলকে নিয়ে একসঙ্গে ঝালমুড়ির উৎসব মাঝে মাঝে করবেন। আড্ডা বাঁচুক একসাথে, আড্ডা কেন হারিয়ে গেলে চলবে না, তাই আড্ডা বাঁচুক ঝালমুড়ি সঙ্গে থাকুক। ভালো থাকুন আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ .com এর সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই যেতে যেতে সবাই মিলে একসঙ্গে বলি কি, জয় ঝালমুড়ির জয়। টাটা।

আচ্ছা, আপনার যখন মন কেমন করে তখন আপনি কি করেন? গল্পের বইটা বেশি করে পড়েন নাকি প্রিয় মানুষের জন্য চিঠি লেখেন? মন কেমন করলে আপনার সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আজকে শুনব আর শেয়ার করব মন কেমনের গপ্প। আপাতত তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র Radio 1 and 8.com. Once a fool, new dish.

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ক্রিকেট পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার মন খারাপ করলে আমি নিজেকে নিয়ে সোলো ডেটে বেরিয়ে যাই, কারণ নিজের সঙ্গে সময় কাটানোটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজের মন খারাপের গপ্পগুলো যদি নিজের সঙ্গে নিজে আলোচনা করা যায় এবং ডিসকাস করা যায়, আমার মনে হয় তার সমাধানটা নিশ্চয়ই বেরোবে। আপনার কি মনে হয়? আপনিও কি সোলো ডেট করেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ করছি মন কেমনের গপ্প। মনটা খারাপ হলে আমার সবথেকে বেশি আর একটা জিনিস করতে ইচ্ছে করে, সেটা হলো প্রাণ খুলে লিখতে ইচ্ছে করে। লেখাটা না অনেকটা মেডিসিনের মতো। আপনার যখন মন খারাপ হচ্ছে এবং যে কারণে মন খারাপ হচ্ছে সেটা আপনি একটা নোট প্যাডে লিখে ফেলুন এবং দেখবেন সেই মন খারাপগুলো কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। এই টেকনিকটা আমি ফলো করি, আপনিও করে দেখতে পারেন, মন খারাপগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপাতত আপনার মন খারাপগুলো ভ্যানিশ করার জন্য সাজিয়ে রাখলাম পরপর কয়েকটা গান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি একটা ব্রেকের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মন কেমনের কপ্প করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় নিশ্চয়ই যাচ্ছে, কারণ আপনার মন ভালো করার দায়িত্ব আমার ওপর। ভালো গান কিন্তু মনটা চনমনে করে দেয়। আর আপনার মন যদি এখনও ভালো না হয়ে থাকে, তাহলে আপনার মন খারাপের গপ্পগুলো আমাকে শোনান +447503965712-তে। আমি শিওর আপনার মন কেমনের কোনো একটা সলিউশন দেবো, যাতে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। মন কেমন করলে আপনার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন। কথা বললে ব্যথা কমে, মন কেমনও গায়েব হয়ে যায়। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, এমন অনেক সময় হয়েছে মন কেমনের গপ্প যার সঙ্গে শেয়ার করি বা মনের কথা যার সঙ্গে শেয়ার করি, সে হয়তো ব্যস্ত রয়েছে নিজের কোনো কাজে, বা সেই সময়টা বলার মতো ইচ্ছে করছে না কাউকে, কোনো কথা শেয়ার করতে ইচ্ছে করছে না, তখন আমি রেডিও শুনেছি। কারণ রেডিও একটা ম্যাজিক, অপরদিকে মানুষটা অজান্তেই যে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেবে সেটা আপনি নিজেই টের পাবেন। এবং আমি শিওর যে আপনার সঙ্গে আমি প্রত্যেকটা দিন আড্ডা মারি, আমার কথা শুনলেও নিশ্চয়ই আপনার মনটা ভালো হয়ে যায়। আপনার মন কেমনের গপ্প যদি শেয়ার করতে হয় তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন, আমি তো রয়েছি আপনার জন্য, +447503965712-তে। এই যে একটা ঘন্টা কাটাতে আপনার সঙ্গে আমার এত মনের একটা গভীরতা তৈরি হয়েছে। আর সময় যখন বলে প্রায় শেষ না একেবারেই শেষ, আজকের মতো অফকোর্স, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বিদায় নিতেই হবে। আজ আসি, সামনের সোমবার আবার আপনার সঙ্গে আড্ডা হবে, গপ্প হবে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই .com। মন যখন নিরুদ্দেশ।

মাথা মস্তক শির যে নামেই ডাকা হোক না কেন, মাথা নিয়ে মাথা ব্যথার কিন্তু শেষ নেই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে মাথা ব্যথা, আমরা যে সবসময় মাথা ব্যথা বললে মাথার যন্ত্রণাকেই বোঝাই তা কিন্তু নয়। অনেক সময় কেউ যদি কোনো ব্যাপারে বেশি ঢুকে যায় তখন আমরা অনেক সময় তাকে বলে থাকি, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি আছে। তাই এই যে মাথা ব্যথা, সেটাকে কিন্তু আমরা নানা রকমভাবেই ব্যবহার করে থাকি। এই মাথা শব্দটা আমরা আরও অনেক রকমভাবে ব্যবহার করি। নিশ্চয়ই আপনার মাথাতেও এই রকম মাথা নিয়ে নানা কথা আসছে। আপনি ভাবুন, আমি ততক্ষণ আপনার জন্য রেখে যাই পরপর তিনটে গান। তারপর ভাবতে ভাবতে, গান শুনতে শুনতেই গানের ওপারে আবার আমাদের পপকর্নের আড্ডা নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মাথা বলতে যে সবসময় মাথাকেই বোঝাবে এমনটা কিন্তু নয়, আর সেই মাথা নিয়েই নানা কথা শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেই মাথা নিয়ে মাথা ব্যথা যাকে বলে আর কি, আমরা যখন পথ চলতে থাকি তখন অনেক জায়গাতেও দেখি যে রাস্তাটা চারটে ভাগ হয়ে গিয়েছে, আবার কখনো দেখি যে রাস্তাটা পাঁচটা ভাগ হয়ে গিয়েছে। সেই যে জায়গাটা সেটাকে আমরা সাধারণত মোড় বলি, এবং আমরা তাদের চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এইভাবে কিন্তু কাউকে বোঝানোর সময় বলে থাকি, বা আমরা যদি কোনো অ্যাড্রেস বলি তাহলে বলি যে ওই যে চার মাথার মোড় ওখানে যাবে, তারপর বাঁ দিকের রাস্তা ধরবে বা ডান দিকে বা সোজা, এইভাবে আমরা কিন্তু কাউকে অ্যাড্রেস বলি। তাই এই যে চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এটা বললে যে সবসময় আমাদের এই যে শরীরের মাথা বা মস্তিষ্ক তাকেই বোঝায় তা কিন্তু নয়, এই পথের যে জায়গাটা এই যে মাথা তাকেও কিন্তু আমরা বোঝাই এই মাথা দিয়েই। এই মাথা দিয়ে আরো নানা কথা থাকবে আমাদের আজকের আড্ডায়, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

মাথা আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর সেই মাথা নিয়েই নানা রকমের মাথা ব্যথা, আর সেই মাথা নিয়েই নানা কথা, আর সেই সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা অনেক সময় দেখি যে যখন কেউ কাউকে অপমান করে তখন আমরা বলি যে দেখো একেবারে মাথাটাকে নিচু করে দিল, তাহলে আমরা বোঝাই যে তাকে অপমান করা হলো। কিংবা যদি কোনো ছেলে কোনো সন্তান খুব ভালো করেছে তখন তার বাবা মা একেবারে তাকে নিয়ে গর্ববোধ করেন যখন, তখন বলেন যে তুই আমার মাথা একেবারে উঁচু করে দিলি। তাই এই একটা মাথা শব্দ তাকেই আমরা কত রকমভাবে ব্যবহার করি। আবার অনেক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কোনো বন্ধু হয়তো একটা কথা বারবার করে বলে ভীষণ বিরক্ত করছে, তখন হয়তো একেবারে আরেকজন বন্ধু বলে দিল আরে তুই মাথা খাস না তো। এইরকমভাবে মাথা শব্দটাকে কিন্তু আমরা নানা রকমভাবে ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আদর করে বলা হয় যে একদম আদর করে মাথায় তুলে নাচতে হবে না। তাই এইভাবেও কিন্তু আমরা এই একটা শব্দ তাকে কত রকমভাবে আমাদের প্রতিদিনের যে কথাবার্তা তার মধ্যে ব্যবহার করে থাকি। এই মাথা নিয়ে আরও কথা থাকবে, তবে এখন চলুন শুনে নিই গান। ফিরছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাথা নিয়ে যখন নানা কথা, তখন মাছের মাথার কথা কেন আসবে না? কারণ এই যে খাদ্য রসিক বাঙালি, তাদের যে খাদ্য তালিকা, সেখানে তো নানা রকমের পদ রয়েছে। আর সেখানে মাছে ভাতে বাঙালি তার সেই প্রিয় মাছ, সেখানে লেজা থেকে মুড়ো কোনো অংশই কিন্তু তারা বাদ দেন না। আর সেখানেই উঠে আসে মাছের মাথার কথা এবং মাছের মাথা দিয়ে তৈরি নানা রকমের সুস্বাদু পদ, যা বাঙালি হেঁসেলে নিয়মিত বানানো হয়। আর সেই সব গল্প, সেই সব কথা যা আমাদের বাঙালি রসনাকে তৃপ্ত করে আসছে, সেগুলো সত্যি বললে কিন্তু জিভে জল চলে আসে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেখানেই মাছের মাথার কথা বললেই কিন্তু আমার প্রথমেই যে এই পদটির কথা মনে হচ্ছে সেটা হলো মুড়ি ঘণ্ট, মাছের মাথা দিয়ে চাল দিয়ে বানানো সেই অপূর্ব স্বাদের পদ। এছাড়াও মাথা দিয়ে ডাল কিংবা মাথা দিয়ে চচ্চড়ি, এগুলো তো রয়েছেই। বিশেষ করে অনুষ্ঠান বাড়ির শেষে ওই যে একটা ছেঁচড়া, যার মধ্যে পড়ে নানা রকমের সবজি আর মাছের মাথা, তার স্বাদ কিন্তু সত্যি অতুলনীয়। আর এই যে মাথা নিয়ে নানা গল্প, আর সেই গল্প করতে করতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মাথা নিয়ে, মাথা নিয়ে নানা কথা, আর সেই মাথা নিয়েই মাথা ব্যথা। আর ওই যে বলে মাথা থাকলেই ব্যথা হবে, আর সেই মাথা খাটিয়ে খাটিয়েই তো নানা রকমের জিনিসপত্রের আবিষ্কার মাথা, যা আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। আর তাকে নিয়েই নানা কথা বলতে বলতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আয়, তারপরে ক্লাসও তো হেঁদু আয়, আমি কিংবা চাঙো আয়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

উইকেন্ড, সাথে নিয়ে এলো এক বয়ফ্রেন্ড, বলে এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়, এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়। শুনে তাই মাথা ঘরে বন মন মন মন সুইটার্ট, I'm sitting alone, sweetheart.

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি আর সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দুঃখের ভাষা খোঁজে একান্ত নীরবতা, লীন হতে চায় গাঢ় তরল অন্ধকারে।

0: দিকে শুধু বন্ধন, সব কিছু যেন বাঁধা পড়ে আছে অদৃশ্য সীমারেখায়। তবু স্বপ্ন দেখে মন, খুলে দেয় তার ডানা, মিশে যেতে চায় সীমাহীন ভালোবাসায়।
1: আজকে আমাদের রাজার জন্মদিন। আগে হ্যাঁ, রাজা, সেই রাজা যিনি কিনা বাঙালি তথা ভারতবর্ষের বুকে নতুনভাবে ইতিহাস তৈরি করেছিলেন। কথা বলছি রাজা রামমোহন রায়ের। রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে রাজা রামমোহন রায়, যিনি কিনা ভারতবর্ষে সমাজ সংস্কারের অন্যতম একজন পথিকৃৎ, তাঁর জন্মদিন। তো তার জন্মদিনে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব ওনার জীবনেরই কিছু জানা কিছু অজানা অধ্যায়। এইভাবে গঙ্গা জলেই হবে আজকে আমাদের গঙ্গা পূজা, কিন্তু সেই গঙ্গা পূজা হবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রাজা রামমোহন রায়। তার কথা উঠলেই মনে হয় যে সমাজ সংস্কারের প্রথম অধ্যায়টা যেন তার থেকেই সূচিত হয়েছিল। তিনি সমগ্র মহিলা জাতিকে কিরকম নির্মম অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছিলেন একবার ভাবুন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিনে আপনার সঙ্গে শেয়ার করছি ওনার জীবনের কিছু জানা কিছু অজানা অধ্যায়। তো বহু যুগ আগে ভারতবর্ষে একটি অমানবিক প্রথা প্রচলিত ছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। অর্থাৎ কোনো মহিলার স্বামী মারা গেলে সেই বিধবাকে সহমরণে যেতে হতো নিজের স্বামীর চিতার সঙ্গে। কিন্তু এই অমানবিক প্রথাকে কিন্তু রাজা রামমোহন রায় আইন করে বন্ধ করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রশাসনের সহায়তায়। কাজেই রাজা রামমোহন রায়ের কথা উঠলে প্রথমেই সেই সতীদাহ প্রথা বিলোপের কথা একদম প্রথমে আসে। তবে এর বাইরে আরও অনেক কাজ করে গিয়েছেন তিনি। তো সেরকমই আরও একটি কাজের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তিনি শুরু করেছিলেন একটি সভা, আর সেই সভাই কার্যক্রমে একটি মহিরুহ হয়ে ওঠে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর রাজা রামমোহন রায়ের জীবনের কিছু জানা কিছু অজানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে তিনি নিজের কিছু কাছের মানুষকে নিয়ে তৈরি করেছিলেন একটি সভা, সেই সভার নাম হয় আত্মীয় সভা। পরবর্তীকালে সেই সভা আবার নতুনভাবে গঠিত হয় এবং তার নাম হয় তত্ত্ববোধিনী সভা, যার দায়িত্বে আসেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং সেই তত্ত্ববোধিনী সভা থেকেই আলটিমেটলি ভারত তথা বাংলার নবজাগরণের একটি অন্যতম স্তম্ভ রচিত হয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে রাজা রামমোহন রায়কে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে। সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination with us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

রাজা রামমোহন রায়ের মনটা যে কত বড় ছিল একটা ছোট্ট উদাহরণ দিলেই সেটা বোঝা যাবে। যখন তিনি সমাজ সংস্কারের পথে ব্রতী, সেই সময় তার পরিবার ইনক্লুডিং তার মা তার বিরুদ্ধে কোর্টে মামলা করেন, যে মামলায় বলা হয় যে রাজা রামমোহন রায়ের পৈতৃক সম্পত্তির ওপর ওনার কোনো রকম অধিকার থাকবে না। কিন্তু মামলায় রাজা রামমোহন রায় জয়ী হন, কিন্তু জয়ী হবার পরেও তার পৈতৃক সম্পত্তি তিনি তার পরিবারকে দান করে দেন। এরকমই বড় মনের মানুষ ছিলেন রাজা রামমোহন রায়। তো রেডিও বাংলায় .com-এ আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা এবং অজানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

একবার একজন রাজাবাবুর কাছে খবর নিয়ে আসলেন যে ওনার ওপর নাকি কয়েকজন গোঁড়া ব্রাহ্মণ হামলা করতে পারেন, এবং সে কথা শুনে রাজা রামমোহন রায় তো হেসেই লুটোপুটি। তার কারণ, তিনি বলেছিলেন যে তাকে সামলানো ওই চার পাঁচজন ব্রাহ্মণের পক্ষে সম্ভব নয়। তিনি কিন্তু খুব একটা ভুল বলেননি, তার চেহারা ছিল সুবিশাল, তিনি একবারে একটি গোটা পাঁঠার মাংসও খেয়ে নিতে পারতেন। লাঠি চালনা তথা কুস্তি লড়াইয়ে তিনি ছিলেন অদ্বিতীয়, এরকম অদ্ভুত শক্তির অধিকারী ছিলেন রাজা রামমোহন রায়। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে রাজা রামমোহন রায়ের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি আছি এবং অবশ্যই জমিয়ে আড্ডা হবে, জমিয়ে কথা হবে, গল্প হবে এবং তার সাথে সাথে মন ভালো করার বেশ কিছু গানও রয়েছে। তাই বেশি কথা না বলে আমরা গানের দিকে এগিয়ে তো যাবই রোজকারের মতো, কিন্তু আজকে একটু অন্যরকম কথা, মানে একটু মনের মতন কথা, মনের কাছাকাছি মনের মানুষের সাথে। এই যে আপনি আর আমি দুজনে মিলে জমি আড্ডা মারবো, তাই ফিরছি আড্ডায়। শুনছেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফার্স্টে বললাম যে মনের কাছাকাছি মনের মতন আড্ডা মনের মানুষের সঙ্গে। আচ্ছা একটা কথা বলুন, এই যে মনের মানুষের সঙ্গে সব কথা কি বলা যায়? বলা যায় না তো। ওই যে একদিন বলেছিলাম যে নীরবতার দেওয়াল ভেঙে আপনার অন্য কারোর মনে ঢুকে পড়তে হবে, কিন্তু সেটা সবসময় কি সম্ভব হয় না। তাই জন্য আমরা অনেক সময় চাই বা এক্সপেক্ট করি খুব কম মানুষের কাছ থেকে, বা খুব বলা যেতে পারে যাদেরকে আমরা চাই সেই সব মানুষের কাছ থেকে যারা আমাদের মনের ভিতর ঢুকে পড়ুক। কিছু কথা আমরা বলবো না, কিন্তু তারা বুঝে যায়।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি আপনার সঙ্গে, এবং তার সাথে সাথে মনের কথা বলছি। এই যে বলছিলাম যে মনের কথাগুলো আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না ভাষায়, কিন্তু আমরা চাই তারা বুঝে যাক। এই সময় আমাদের মধ্যে কীরকম একটা কাজ করে, মানে আমরা বাস্তবের মধ্যে না ঢুকে কল্পনা জগতেই বেশি মানে বাস করি, কিন্তু তা নয়, সত্যিকারের এরকম কিছু মানুষ আছে বা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার জন্য আপনি কারুর মনের ভিতরের কথা কিন্তু জেনে নিতে পারবেন, বা আপনার মনের কথাগুলো সে না বলেই বুঝে যেতে পারে। বলুন তো কীভাবে? আরে টেলিপ্যাথি মশাই, টেলিপ্যাথি। আর সেই টেলিপ্যাথির কথাই আজকে বলবো। সত্যি কি টেলিপ্যাথি আছে, বা এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আদিও রয়েছে? সেই সব কিছু নেই আজকের আড্ডা।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, Radio Bangladesh.

একটা ব্রেন থেকে আরেকটা ব্রেনে সংকেত বা মেসেজ পাঠানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের মাধ্যমে, এবং সেটার উপর যথেষ্ট পরিমাণে রিসার্চ চলছে। অ্যাকচুয়ালি আমরা যখন একটা মানুষের কথা ভাবি বা অন্য আরেকটা মানুষকে বা অন্য আরেকটা ব্রেনকে যদি আমরা আমাদের কথাটা বলতে চাই, ইদার আমাদেরকে মুখে বলতে হবে, সেই সাউন্ডটা সে শুনে রিপ্লাই করে বা আমরা মেসেজের মাধ্যমে পড়ি, মানে করে থাকি, তো সেক্ষেত্রে একটা সিগনাল কাজ করে, একটা ডিকোড কাজ করে। কিন্তু কোনো কথা না বলে শুধুমাত্র আমি যখনই ভাবলাম একটা সিগনাল তৈরি হলো আমার ব্রেনে, সেই সেম জিনিসই না কোনো মেসেজ পড়ে না কিছু কথা শুনে অন্য আরেকটা ব্রেন বা অন্য আরেকটা মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটাও সম্ভব? হ্যাঁ, এটা কোনো কল্পনা নয়। ওই যে বললাম, এখন নতুন যে বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের উপর রিসার্চ করে চলেছেন বৈজ্ঞানিকরা, এবং আশা করি সেটিও সফল হয়ে উঠবে। কিন্তু ততদিন আপনার মনের কথা আপনার মনের মানুষটাকে বোঝানোর জন্য আমার মনে হয় গানের থেকে ভালো অপশন কিছু নেই। তাই একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছে, ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

এই মনের কথাগুলো বারবার বলতে গিয়েও আমরা হাঁপিয়ে যাই, তাই না? বা কখনো হাঁপিয়ে যাই যে আমাদের মনের কথাগুলো কেন বুঝতে পারছে না সেই মানুষটা। কিন্তু একটা ব্যাপার কাজ করে, সেখানে কিন্তু ঝগড়া, ঝামেলা, অশান্তি অনেক কিছু হয়, কিন্তু আপনার মনের মানুষের মনের কথাগুলো বোঝার জন্য কিচ্ছু না। বিশ্বাস করুন, আপনাকে টাইম দিতে হবে, নিজেকেও টাইম দিতে হবে। কারণ আমরা জানি হাতের পাঁচটা আঙুল সমান না, তাই একটা সিচুয়েশনে আপনি যেমন রিয়্যাক্ট করছেন, আপনার পাশের মানুষটা ঠিক সেমভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু ভাবা অন্যায়। কিন্তু যদিও আমি এতটা সহজে বলছি, আমার মনে হয় যে এই জিনিসটা থাকতে থাকতে বা মানুষটাকে বুঝতে বুঝতে আমরা ক্রিয়েট করতে পারি বা নতুন কিছু জানতে পারি। ঠিক সেই রকমই আস্তে আস্তে শুরু হয় টেলিপ্যাথি। ধরুন আপনার বেস্ট ফ্রেন্ডকে কখনো কখনো মনে হয় না যে ফোন করি, তার আগেই বেস্ট ফ্রেন্ডের ফোন চলে এলো। ঠিক সেই রকমই আমিও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনার কাছ থেকে ভালো ভালো মেসেজ পাবো, ঠিক যেমন তার আগেই আপনারা পাঠিয়ে দেন। তাই জন্য মেসেজের অপেক্ষায় আছি, আর কেমন লাগছে আপনারা সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিক। আর ঠিক এভাবেই আমাদের আড্ডাটা কিন্তু জমে ওঠে ঠিক এখন থেকে, সব থেকে শুক্র এভাবেই গান মুসাফিরের আড্ডায় সঙ্গে থাকি আপনাদের সঙ্গেও আমি শৌভিক। আর এভাবেই আমরা একটা একটা নতুন দিন সুন্দর করে সাজিয়ে রাখি, তো আজকেও তার অন্যতা হবে না। এমন একটা জিনিস নিয়ে আজকের এই আড্ডাটা দেব, সেই জিনিসটার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আমাদের প্রত্যেকের একটা প্রেম পর্ব, কিংবা বলতে পারেন একটা মিষ্টি মধুর সম্পর্ক। আর সেই সম্পর্কে একটু ঝাল, একটু নোনতা, একটু মিষ্টি, এটা না থাকলে কি ব্যাপারটা জমে ওঠে? কখনোই নয়। এই সবগুলো মিলেই কিন্তু একটা জীবন, আর এই জীবনটাই হচ্ছে আমাদের ভালো থাকার জীবন। আর সেই ভালো থাকার জীবনের মধ্যে একটা ঠোঙা, আর সেই ঠোঙার মধ্যে হালকা করে মুড়ি, আর তার সঙ্গে মাখা অনেক কিছু, আর এই ম্যাজিকটাই কিন্তু তৈরি করে দেয় ঝালমুড়ির ম্যাজিক। আজকের আড্ডা ঝালমুড়ি নিয়ে, তো কোথাও যাবেন না, এই এক ঘন্টার আড্ডা কিন্তু বেশ রোম্যান্টিক হতে চলেছে। তাই আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে আজকের এই আড্ডা জমে উঠবে ঝালমুড়ি নিয়ে। সঙ্গে থাকুন, আনন্দ করতে থাকুন শৌভিকের সঙ্গে গান মুসাফ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম ঝালমুড়ির আড্ডা নিয়ে। ইনফ্যাক্ট এটাও বলা যেতে পারে হয়তো এই মুহূর্তে আমাদের হাতের মধ্যে ঝালমুড়ি ধরা আছে। ধরে নিন সময়টা হতে পারে বেশ বেলাবেলি একটা সময়, 10:30-11, কিংবা ধরে নিন আপনি এই যে 10:30-11 যে ব্যাপারটা বললাম, হয়তো কোনো ট্রেনে করে যাত্রা করছেন দূর দূরান্তে, আর সেইখানে এই ট্রেনের মধ্যে হকার উঠে পড়েছে, আর তার হাতেই কিন্তু সেই ঝালমুড়িটা আপনাকে খেতে দিচ্ছে। তো বুঝতেই পারছেন এইভাবে যে জার্নিটা চলতে থাকবে, আর এই হাতগুলো লাফিয়ে লাফিয়ে তার মধ্যে মুঠো করা মুড়িগুলো যখন আপনার মুখের মধ্যে ঢুকে পড়বে, তখনই কিন্তু একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার সঙ্গে এই ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি খেতে খেতে আপনি চারদিকটা যেমন পর্যবেক্ষণ করছেন একদিকে, আবার অন্যদিকে আপনার পাশে বসা সেই প্রিয়জনও কিন্তু আপনার সঙ্গে মিষ্টি মধুর গল্পেও মজেও থাকতে পারে। এভাবেও কিন্তু সকালটা হতে পারে, কিংবা যদি থাকে বিকেল, হ্যাঁ সেটাও কিন্তু আরও মিষ্টি মধুর ব্যাপার, কারণ বিকেল মানেই কোনো গঙ্গার পাড় কিংবা পথ চলতি কোনো রাস্তা, যেখানে সঙ্গে সেই দুটো ঠোঙা দুজনের আর বাক্যালাপ চলছে চলছে পথ চলছে, আর এভাবেই জমে উঠছে ঝালমুড়ির আড্ডা। আর এই ঝালমুড়ি চলতে চলতে কখন যে ঠোঙাটা শেষ হয়ে গিয়ে হারিয়ে গেছে আপনার মনে নেই, কখন যে আপনি সেই কথা বলতে বলতে তার রেশে ডুবে গেছেন, এবং ঝালমুড়ির ঠোঙাটা কখন যে মুঠো করে টুক করে কোন ডাস্টবিনে পড়ে গেছে আপনার আর খেয়াল নেই। শুধু পাশের জনের হাতে তখনও সেই ঝালমুড়ি হয়তো খাওয়া চলছে, হঠাৎ করে বলতেই পারে, তোর ঝালমুড়ি খাওয়া হয়েও গেল, আমি তো এখন খাচ্ছি। সে তখন বলতেই পারে, তাই তো, আমি বুঝতেই পারিনি, কম খেলাম বলতো, ফিরলাম কোথায়, তাই তো যাই না। এইভাবে যে একটা ব্যাপার তৈরি হয়, এইভাবে যে একটা আড্ডা চলতে থাকে, সেটা কিন্তু একটা অন্য আড্ডা। কিছু ঝাল কিছু মিষ্টি, ঝালমুড়ির মিষ্টি মধুর আড্ডা জারি থাকবে এভাবেই। সকলের মনেই থাকুক এই রোম্যান্টিক কাপল, আরও তৈরি হোক আরও ঝালমুড়ি ওলারা, নিজেদের জায়গা দখল করুক প্রেমিকাদের বা প্রেমিকদের হাতে হাতে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে ঝালমুড়ি দুমাত্র রেডিও বাংলা .com এ। গান মুসাফিরে এখন

0: করার পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangla.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ঝালমুড়ি নিয়ে আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে, এবং এই ঝালমুড়ি কখনো কখনো কোনো অনুষ্ঠানের মাঝেও কিন্তু একটা সুন্দর মুহূর্ত তৈরি করে। হয়তো অনেক বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডায় বসেছেন এবং বাড়ি থেকে একটা বড় সাইজের গামলা নিয়ে আসা হলো, আর সেই গামলায় বেশ খানিকটা মুড়ি, বেশ খানিকটা চানাচুর, বেশ খানিকটা হালকা একটু মরিচ, একটু নুন, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, আর অবশ্যই সর্ষের তেল বেশ ভালো করে কষিয়ে মাখা হয়ে গেল ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি একটা বড় এর মধ্যে যখন দেওয়া হয়েছে, এবং সেই ঝালমুড়ির মধ্যে কিন্তু অজস্র হাত ক্রমশ প্রবেশ করছে, আর তারপর যখন উঠে আসছে সেই হাতটা ভর্তি করে ঝালমুড়ি। এভাবেই জমে উঠছে আড্ডা, এভাবেই জমে উঠছে হাসির উল্লোর, আর এভাবেই এগিয়ে চলছে তত্ত্বরী দিন। আর কখন যে সন্ধ্যে থেকে রাত গড়িয়ে গেল কারোর খেয়াল নেই, শুধু এক গামলা ঝালমুড়ি কীভাবে সাবাড় হয়ে গেল সেদিকেও কারোর খেয়াল নেই। তো কখনো কখনো এরকম আড্ডা জমে ওঠে, কখনো কখনো নাটকের যে রিহার্সাল রুম সেখানে কিন্তু এভাবেই এই ঝালমুড়ি প্রভাব বিস্তার করে, আর এর মায়াময় মুগ্ধতায় কিন্তু সকলে ডুবেও থাকে। একদিকে রিহার্সাল, আর রিহার্সাল শেষে সবাই কবজি ডুবিয়ে ঝালমুড়ির মজা। হ্যাঁ, ভালোবাসার বন্ধনে এভাবেই কিন্তু জুড়ে থাকে ঝালমুড়ির মতো এই সামান্য একটা ব্যাপার, কিন্তু এই সামান্যর মধ্যে অসামান্য যে একটা গুণ আছে, যে গুণটায় অনেকগুলো সম্পর্ক বেঁধে রাখে। থাকুক এই পরম পরশে যত্নে, ভরে থাকুক ঝালমুড়ি আমাদের হৃদয়ে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি নিয়ে। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম ঝালমুড়ির গল্প নিয়ে রেডিও বাংলানেট ডট কম এর সঙ্গে আছি আমি সৌভিকের সঙ্গে আছেন আপনারা আর আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে। তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না 4475039657125 আজকের এই ঝালমুড়ির আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের যদি ঝালমুড়ির কোনো স্পেশাল রেসিপি থাকে সেটাও কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন, আপনাদের সকলের জন্য কিন্তু আমি সেটা শেয়ার করব এই রেডিও বাংলানেট ডট কম এর গান মুসাফিরের শোয়ে। তাই দেরি না করে চটপট কিন্তু এরকম নতুন কিছু ভাবনা যদি থাকে ঝালমুড়ি নিয়ে আমাকে পাঠাতে এক সেকেন্ডও দেরি করবেন না, চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন। কিংবা কেউ ভাবছেন যে হোয়াটসঅ্যাপ না করে যদি মেল করতে পারি, হ্যাঁ করুন, gm@radiobanglanet.com পাঠিয়ে দিন খুব তাড়াতাড়ি আমাকে, ব্যাস তারপর সেই গল্প পড়ে দেবো আমি এই আসরে। চলুন এবার ঝালমুড়ি নিয়ে একটা গল্প শোনাই। 80 বছরের বৃদ্ধ এবং 78 বছরের বৃদ্ধা, তারা দুজনে একসঙ্গে ঠিক করেছেন যে কিছুটা সময় একটু বাইরে কাটাবেন। ট্যাক্সি ধরে চলে গেছেন কোনো এক গঙ্গার পারে, আর সেখানে বসে তারা প্রকৃতিকে এনজয় করছেন। কিছুক্ষণ পরে এক ঝালমুড়ি এসেছেন, ঝালমুড়িওয়ালা আর কি। সে তার ঝালমুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দেওয়ার সময় দেখলেন সেই ঝালমুড়ির ওলাকে ডাকছেন সেই দম্পতি। তো ঝালমুড়িওয়ালা তো ওয়াক, কারণ এই বয়সে কী করে উনি, ওনার তো যা দেখে মনে হচ্ছে উনি হাসছিলেন বা করছিলেন, একটা তো দাঁত দেখা যাচ্ছে না, তাহলে কীভাবে উনি সেই ব্যাপারটাকে এনজয় করবেন কিছুতেই বুঝতে পারছিলেন না সেই ঝালমুড়িওয়ালা। তো অগত্যা সামনে গিয়ে ঝালমুড়ি ওর ভাবলো যাক একটা সুবিধে আছে, ঝালমুড়ি তো বেচা নিয়ে ব্যাপারটা আর বেচে দিই, আমার খেলো কি খেলো না সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আমার ব্যাঙ্কের পয়সাটা চলে আসবে এটাই বড় ব্যাপার, দুটো ঠোঙা তো বিক্রি হয়ে যাবে, যাই হোক যাই। এই বলে ভদ্রলোক মানে যিনি আর কি বিক্রি করছিলেন তিনি খুব খুশি, টাকা টাকা নিয়ে খুব এনজয় করছেন, এবং ফাঁকতালে সকলকে দিতে দিতে একবার চোখ পড়ল, দেখছেন ঠোঙাটা অর্ধেক হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলেন না কী করে সে সম্ভব হলো, ও ভাবছিল হয়তো কোনোভাবে সেটা সম্ভব নয়। কিন্তু আনন্দের ব্যাপার, সব থেকে আনন্দের ব্যাপার সেটা, সামনে গিয়ে যখন এই ব্যাপারটা এ করছেন তখন ওই বয়স্ক বৃদ্ধ আবার তাকে ডাকলেন, এই যে ভাই এসো এসো এদিকে এসো না, তুমি কি ভাবছিলে আমরা এই বুড়ো বুড়ি এই ঝালমুড়ি খেতে পারবো না? হ্যাঁ এই দেখো কেমন দেখছ, এইভাবে হাসছেন। আর তখন পাশ থেকে সেই বয়স্ক বৃদ্ধা তিনিও প্রায় ঠোঙাটা সমাপ্ত করেছেন, এবং সমাপ্ত করার পর দাঁতের পাটিটা টুক করে খুলে ব্যাগের মধ্যে রাখলেন, আর তারপর ভাঁজ করা ঠোঙাটা দিলেন তার হাজব্যান্ডের হাতে, আর সেই মানুষটা তখন সেই ঠোঙাটাকে বেশ মুড়ে মাড়ে একদম ছোট্ট তলা পাকিয়ে সেই ঝালমুড়িওয়ালার হাতে দিলেন আর বললেন, নাও আমাদের কাজ কিন্তু কমপ্লিট, এবার কি কখনো ভাই বয়স হয়েছে বলে কাউকে ছোট করো না, ফলস দাঁত ফলসেই তুমি কুপোকার হয়ে গেলে তো ভাই। হ্যাঁ সত্যি সেই মুহূর্তে সেই ঝালমুড়িওয়ালা, কারণ ঝালমুড়িওয়ালা এতটাই বুদ্ধিমান ছিল, একটা জিনিস বলা হয়নি আমার, বেশ কিছু বাদামও দিয়েছিল এবং তাতে সেই ফলস দাঁত সুন্দর করে কাটিয়ে দিলেন, এবং সেই মুহূর্তটায় হাতে দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে সেই ঝালমুড়িওয়ালা আর ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজন এক মিষ্টি মধুর হাসি ছুঁড়ে দিলেন সেই সুন্দর সামনের গঙ্গাটির দিকে, আর তারপর এক ঝলক তার দিকে তাকিয়ে বললে, দেখলে হবে খরচা আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েক গানের পর আজকের এই স্পেশাল একটা ঝাল।

তো ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি দিয়ে। তো একটা জিনিস মনে রাখবেন, ঝালমুড়িকে যত্ন করতে হবে। কেন? তার কারণ হচ্ছে ঝালমুড়ি হয়তো আপনাদের খুব খিদে পেয়েছে অনেক সময়, অনেক সময় অনেকেই করেন যে পুরো ব্যাপারটা খেতে পারেন না, তখন ওই মুড়ে টুড়ে ব্যাপারটা ব্যাগের মধ্যে রেখে দেন, কিন্তু পরে সেটা একদম মিয়ে একদম শেষ। তাই যতটুকু নেবেন কম করে নেবেন এবং নিয়ে সেটা সমাপ্ত করবেন, আর তাতেই কিন্তু ঝালমুড়িও খুশি আপনিও খুশি। আর এইভাবে এক একটা যাত্রায় এক একটা সুন্দর মুহূর্ত তৈরি হবে এই ঝালমুড়িকে সঙ্গী করে। তাই বিকেল হোক বা সকাল, দুপুর হোক বা মধ্যরাত, সবেতেই ঝালমুড়ি সুপার টুপার হিট। আর মুখ একটু শান্ত আছে, কিছুই মিলছে না, কিন্তু ঝালমুড়ির দেখা ঠিক পাবেন অলি গলি, ট্রেনে বাসে যেখানে খুশি। ঝালমুড়ি ঝালমুড়ি বলেন, এটা কিন্তু পাবেন। তাই এভাবেই সকলকে নিয়ে একসঙ্গে ঝালমুড়ির উৎসব মাঝে মাঝে করবেন। আড্ডা বাঁচুক একসাথে, আড্ডা কেন হারিয়ে গেলে চলবে না। তাই আড্ডা বাঁচুক, ঝালমুড়ি সঙ্গে থাকুক, ভালো থাকুন, আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ .com এর সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মোসাফির। এই যেতে যেতে সবাই মিলে একসঙ্গে বলি কি, জয় ঝালমুড়ির জয়। টাটা।

আচ্ছা, আপনার যখন মন কেমন করে তখন আপনি কি করেন? গল্পের বইটা বেশি করে পড়েন নাকি প্রিয় মানুষের জন্য চিঠি লেখেন? মন কেমন করলে আপনার সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আজকে শুনব আর শেয়ার করব মন কেমনের গপ্প। আপাতত তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglaneet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার মন খারাপ করলে আমি নিজেকে নিয়ে সোলো ডেটে বেরিয়ে যাই, কারণ নিজের সঙ্গে সময় কাটানোটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজের মন খারাপের গপ্পগুলো যদি নিজের সঙ্গে নিজে আলোচনা করা যায় এবং ডিসকাস করা যায়, আমার মনে হয় তার সমাধানটা নিশ্চয়ই বেরোবে। আপনার কি মনে হয়? আপনিও কি সোলো ডেট করেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ করছি মন কেমনের গপ্প। মনটা খারাপ হলে আমার সবথেকে বেশি আর একটা জিনিস করতে ইচ্ছে করে, সেটা হলো প্রাণ খুলে লিখতে ইচ্ছে করে। লেখাটা না অনেকটা মেডিসিনের মতো। আপনার যখন মন খারাপ হচ্ছে এবং যে কারণে মন খারাপ হচ্ছে সেটা আপনি একটা নোট প্যাডে লিখে ফেলুন এবং দেখবেন সেই মন খারাপগুলো কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। এই টেকনিকটা আমি ফলো করি, আপনিও করে দেখতে পারেন, মন খারাপগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপাতত আপনার মন খারাপগুলো ভ্যানিশ করার জন্য সাজিয়ে রাখলাম পরপর কয়েকটা গান। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি একটা ব্রেকের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ, মন কেমনের কপ্প করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে, আমার মনে হয় নিশ্চয়ই যাচ্ছে, কারণ আপনার মন ভালো করার দায়িত্ব আমার ওপর। ভালো গান কিন্তু মনটা চনমনে করে দেয়, আর আপনার মন যদি এখনও ভালো না হয়ে থাকে তাহলে আপনার মন খারাপের গপ্পগুলো আমাকে শোনান +44750396571২ তে। আমি শিওর আপনার মন কেমনের কোনো একটা সলিউশন দেবো, যাতে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। মন কেমন করলে আপনার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন, কথা বললে ব্যথা কমে, মন কেমনও গায়েব হয়ে যায়। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, এমন অনেক সময় হয়েছে মন কেমনের গপ্প যার সঙ্গে শেয়ার করি বা মনের কথা যার সঙ্গে শেয়ার করি, সে হয়তো ব্যস্ত রয়েছে নিজের কোনো কাজে, বা সেই সময়টা বলার মতো ইচ্ছে করছে না কাউকে, কোনো কথা শেয়ার করতে ইচ্ছে করছে না, তখন আমি রেডিও শুনেছি। কারণ রেডিও একটা ম্যাজিক, অপরদিকে মানুষটা অজান্তেই যে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেবে সেটা আপনি নিজেই টের পাবেন। এবং আমি শিওর যে আপনার সঙ্গে আমি প্রত্যেকটা দিন আড্ডা মারি, আমার কথা শুনলেও নিশ্চয়ই আপনার মনটা ভালো হয়ে যায়। আপনার মন কেমনের গপ্প যদি শেয়ার করতে হয় তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন, আমি তো রয়েছি আপনার জন্য, +447503965712। এই যে একটা ঘন্টা কাটাতে আপনার সঙ্গে আমার এত মনের একটা গভীরতা তৈরি হয়েছে। আর সময় যখন বলে প্রায় শেষ না একেবারেই শেষ, আজকের মতো অফকোর্স, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বিদায় নিতেই হবে। আজ আসি, সামনের সোমবার আবার আপনার সঙ্গে আড্ডা হবে, গপ্প হবে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেই ডট কম। মন যখন নিরুদ্দেশ।

মাথা মস্তক শির যে নামেই ডাকা হোক না কেন, মাথা নিয়ে মাথা ব্যথার কিন্তু শেষ নেই। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে মাথা ব্যথা, আমরা যে সবসময় মাথা ব্যথা বললে মাথার যন্ত্রণাকেই বোঝাই তা কিন্তু নয়। অনেক সময় কেউ যদি কোনো ব্যাপারে বেশি ঢুকে যায় তখন আমরা অনেক সময় তাকে বলে থাকি, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি আছে। তাই এই যে মাথা ব্যথা, সেটাকে কিন্তু আমরা নানা রকমভাবেই ব্যবহার করে থাকি। এই মাথা শব্দটা আমরা আরও অনেক রকমভাবে ব্যবহার করি। নিশ্চয়ই আপনার মাথাতেও এইরকম মাথা নিয়ে নানা কথা আসছে। আপনি ভাবুন, আমি ততক্ষণ আপনার জন্য রেখে যাই পরপর তিনটে গান। তারপর ভাবতে ভাবতে গান শুনতে শুনতেই গানের ওপারে আবার আমাদের পপকর্নের আড্ডা নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মাথা বলতে যে সবসময় মাথাকেই বোঝাবে এমনটা কিন্তু নয়, আর সেই মাথা নিয়েই নানা কথা শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেই মাথা নিয়ে মাথা ব্যথা যাকে বলে আর কি, আমরা যখন পথ চলতে থাকি তখন অনেক জায়গাতেও দেখি যে রাস্তাটা চারটে ভাগ হয়ে গিয়েছে, আবার কখনো দেখি যে রাস্তাটা পাঁচটা ভাগ হয়ে গিয়েছে। সেই যে জায়গাটা সেটাকে আমরা সাধারণত মোড় বলি, এবং আমরা তাদের চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এইভাবেই কিন্তু কাউকে বোঝানোর সময় বলে থাকি, বা আমরা যদি কোনো অ্যাড্রেস বলি তাহলে বলি যে ওই যে চার মাথার মোড় ওখানে যাবে, তারপর বাঁ দিকের রাস্তা ধরবে বা ডান দিকে বা সোজা, এইভাবে আমরা কিন্তু কাউকে অ্যাড্রেস বলি। তাই এই যে চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এটা বললে যে সবসময় আমাদের এই যে শরীরের মাথা বা মস্তিষ্ক তাকেই বোঝায় তা কিন্তু নয়, এই পথের যে জায়গাটা এই যে মাথা তাকেও কিন্তু আমরা বোঝাই এই মাথা দিয়েই। এই মাথা দিয়ে আরো নানা কথা থাকবে আমাদের আজকের আড্ডায়, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

মাথা আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর সেই মাথা নিয়েই নানা রকমের মাথা ব্যথা, আর সেই মাথা নিয়েই নানা কথা, আর সেই সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা অনেক সময় দেখি যে যখন কেউ কাউকে অপমান করে তখন আমরা বলি যে দেখো একেবারে মাথাটাকে নিচু করে দিল, তাহলে আমরা বোঝাই যে তাকে অপমান করা হলো। কিংবা যদি কোনো ছেলে কোনো সন্তান খুব ভালো করেছে তখন তার বাবা মা একেবারে তাকে নিয়ে গর্ববোধ করেন যখন, তখন বলেন যে তুই আমার মাথা একেবারে উঁচু করে দিলি। তাই এই একটা মাথা শব্দ তাকেই আমরা কত রকমভাবে ব্যবহার করি। আবার অনেক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কোনো বন্ধু হয়তো একটা কথা বারবার করে বলে ভীষণ বিরক্ত করছে, তখন হয়তো একেবারে আরেকজন বন্ধু বলে দিল আরে তুই মাথা খাস না তো। এইরকমভাবে মাথা শব্দটাকে কিন্তু আমরা নানা রকমভাবে ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আদর করে বলা হয় যে একদম আদর করে মাথায় তুলে নাচতে হবে না। তাই এইভাবেও কিন্তু আমরা এই একটা শব্দ তাকে কত রকমভাবে আমাদের প্রতিদিনের যে কথাবার্তা তার মধ্যে ব্যবহার করে থাকি। এই মাথা নিয়ে আরও কথা থাকবে, তবে এখন চলুন শুনে নিই গান। ফিরছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাথা নিয়ে যখন নানা কথা, তখন মাছের মাথার কথা কেন আসবে না? কারণ এই যে খাদ্য রসিক বাঙালি, তাদের যে খাদ্য তালিকা, সেখানে তো নানা রকমের পদ রয়েছে। আর সেখানে মাছের ভাতে বাঙালি তার সেই প্রিয় মাছ, সেখানে লেজা থেকে মুড়ো কোনো অংশই কিন্তু তারা বাদ দেন না। আর সেখানেই উঠে আসে মাছের মাথার কথা এবং মাছের মাথা দিয়ে তৈরি নানা রকমের সুস্বাদু পদ, যা বাঙালি হেঁসেলে নিয়মিত বানানো হয়। আর সেই সব গল্প, সেই সব কথা যা আমাদের বাঙালি রসনাকে তৃপ্ত করে আসছে, সেগুলো সত্যি বললে কিন্তু জিভে জল চলে আসে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেখানেই মাছের মাথার কথা বললেই কিন্তু আমার প্রথমেই যে এই পদটির কথা মনে হচ্ছে সেটা হলো মুড়ি ঘণ্ট। মাছের মাথা দিয়ে চাল দিয়ে বানানো সেই অপূর্ব স্বাদের পদ। এছাড়াও মাথা দিয়ে ডাল কিংবা মাথা দিয়ে চচ্চড়ি, এগুলো তো রয়েছেই। বিশেষ করে অনুষ্ঠান বাড়ির শেষে ওই যে একটা ছেঁচড়া, যার মধ্যে পড়ে নানা রকমের সবজি আর মাছের মাথা, তার স্বাদ কিন্তু সত্যি অতুলনীয়। আর এই যে মাথা নিয়ে নানা গল্প, আর সেই গল্প করতে করতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মাথা নিয়ে, মাথা নিয়ে নানা কথা, আর সেই মাথা নিয়েই মাথা ব্যথা। আর ওই যে বলে মাথা থাকলেই ব্যথা হবে, আর সেই মাথা খাটিয়ে খাটিয়েই তো নানা রকমের জিনিসপত্রের আবিষ্কার মাথা, যা আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। আর তাকে নিয়েই নানা কথা বলতে বলতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে।

সজোরে সে হাঁটা দিল।

উইকেন্ড, সাথে নিয়ে এলো এক বয়ফ্রেন্ড, বলে এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়, এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়। শুনে তাই মাথা ঘরে বন মন মন মন সুইটার, I'm sitting alone, sweetheart.

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. With us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: Shunchen, Radio Banglanet. .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ

দুঃখের ভাষা খোঁজে একান্ত নীরবতা, লীন হতে চায় গাঢ় তরল অন্ধকারে।

0: চারিদিকে শুধু বন্ধন, সব কিছু যেন বাঁধা পড়ে আছে অদৃশ্য সীমারেখায়, তবু স্বপ্ন দেখে মন, খুলে দেয় তার ডানা, মিশে যেতে চায় সীমাহীন ভালোবাসায়।
1: আজকে আমাদের রাজার জন্মদিন। আগে হ্যাঁ, রাজা, সেই রাজা যিনি কিনা বাঙালি তথা ভারতবর্ষের বুকে নতুনভাবে ইতিহাস তৈরি করেছিলেন। কথা বলছি রাজা রামমোহন রায়ের। রেডিও বাংলানেট.com এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে রাজা রামমোহন রায়, যিনি কিনা ভারতবর্ষের সমাজ সংস্কারের অন্যতম একজন পথিকৃৎ, তাঁর জন্মদিন। তো তাঁর জন্মদিনে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব ওনার জীবনেরই কিছু জানা কিছু অজানা অধ্যায়। এইভাবে গঙ্গা জলেই হবে আজকে আমাদের গঙ্গা পূজা, কিন্তু সেই গঙ্গা পূজা হবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রাজা রামমোহন রায়। তার কথা উঠলেই মনে হয় যে সমাজ সংস্কারের প্রথম অধ্যায়টা যেন তার থেকেই সূচিত হয়েছিল। তিনি সমগ্র মহিলা জাতিকে কীরকম নির্মম অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছিলেন একবার ভাবুন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিনে আপনার সঙ্গে শেয়ার করছি ওনার জীবনের কিছু জানা কিছু অজানা অধ্যায়। তো বহু যুগ আগে ভারতবর্ষে একটি অমানবিক প্রথা প্রচলিত ছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। অর্থাৎ কোনো মহিলার স্বামী মারা গেলে সেই বিধবাকে সহমরণে যেতে হতো নিজের স্বামীর চিতার সঙ্গে। কিন্তু এই অমানবিক প্রথাকে কিন্তু রাজা রামমোহন রায় আইন করে বন্ধ করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রশাসনের সহায়তায়। কাজেই রাজা রামমোহন রায়ের কথা উঠলে প্রথমেই সেই সতীদাহ প্রথা বিলোপের কথা একদম প্রথমে আসে। তবে এর বাইরে আরও অনেক কাজ করে গিয়েছেন তিনি। তো সেরকমই আরও একটি কাজের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।